আকাশ বাণী কৈলা শহর, আজ সোমবার, 12ই শ্রাবণ 1948 শকাব্দ, 17ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 3রা আগস্ট 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট 40 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

আকাশবাণী কৈলাসহর, অমৃতবাণী। ধর্মের যিনি যে ব্যাখ্যা করুন না, ধর্ম এক। দুইটি মাত্র মূল সূত্রে সমস্ত মনুষ্যের নীতিশাস্ত্র কথিত হইতে পারে, তাহার মধ্যে একটি আত্মসম্বন্ধীয়, দ্বিতীয়টি পরসম্বন্ধীয়। যাহা আত্মসম্বন্ধীয় তাহাকে আত্মসংস্কার নীতির মূল বলা যাইতে পারে, আত্মচিত্তের স্ফূর্তি এবং নির্মলতা রক্ষাই তাহার উদ্দেশ্য। দ্বিতীয়টি পরসম্বন্ধীয় বলিয়াই তাহাকে যথার্থ ধর্মনীতির মূল বলা যাইতে পারে। পরের অনিষ্ট করিও না, সাধ্যানুসারে পরের মঙ্গল করিও, এই মহতী উক্তি জগতীয় তাবৎ ধর্মশাস্ত্রের একমাত্র মূল এবং একমাত্র পরিণাম। অন্য যে কোনো নৈতিক উক্তি বল না কেন, তাহার আদি ও চরম ইহাতেই বিলীন হইবে। আত্মসংস্কার নীতির সকল তত্ত্বের সহিত এই মহানীতিতত্ত্বের ঐক্য আছে। পরহিত নীতি এবং আত্মসংস্কার নীতি একই তত্ত্বের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা মাত্র। পরহিত রতি এবং পরের অহিতে বিরতি, ইহাই সমগ্র নীতিশাস্ত্রের সার উপদেশ। যখন স্নেহশালী ব্যক্তি স্নেহের পাত্রের কোনো কার্যে হস্তক্ষেপ করিতে উদ্যত হন, তখন তাহার মনে দৃঢ় সংকল্প করা উচিত যে আমি কেবল আপন সুখের জন্য হস্তক্ষেপ করিব না, আপনার ভাবিয়া যাহার প্রতি স্নেহ করি তাহার কোনো প্রকার অনিষ্ট করিব না, আমার যতটুকু কষ্ট সহ্য করিতে হয় করিব, তথাপি তাহার কোনো প্রকার অহিতে তাহাকে প্রবৃত্ত করিব না। যখন এমন ঘটে যে সত্য পালনে পরের গুরুতর অনিষ্ট সত্য ভঙ্গে ততদূর নহে, তখন সত্য পালনীয় নহে। অস্বার্থপর প্রেম এবং ধর্ম ইহাদের একই গতি, একই চরম, উভয়ের সাধ্য অন্যের মঙ্গল। বস্তুত প্রেম এবং ধর্ম একই পদার্থ। সর্বসংসার প্রেমের বিষয়ীভূত হইলেই ধর্ম নাম প্রাপ্ত হয়, এবং ধর্ম যতদিন না সর্বজনীন প্রেম স্বরূপ হয় ততদিন সম্পূর্ণতা প্রাপ্ত হয় না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি শিল্পী অনুপ জালোটা।

আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সুপ্রভাত সকাল সাতটায়। সাতটা বেজে দশ মিনিটে ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি। সাতটা পঁচিশ মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে স্থানীয় বাংলা সংবাদ এবং সাতটা চল্লিশ মিনিটে ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। সাতটা পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আটটায় হিন্দি এবং আটটা বেজে পনেরো মিনিটে ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে। আটটা চল্লিশ মিনিটে শুনবেন আধুনিক গান। নটায় হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের। নটা বেজে দশ মিনিটে বিবিধ ভারতী অনুষ্ঠান।

লাইভ ফোনিন অনুষ্ঠান সুরের ভেলা। ১২টায় অনুষ্ঠান পরিচিতি, ১২:০৫ যুব অনুষ্ঠান যুববাণী, ১২:৩০ শুনবেন আধুনিক গান, ১টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা ১টা বেজে ৫ মিনিটে, ১টা ৩০ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, ১টা বেজে ৪০ শুনবেন গজল, ২টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের ২টা বেজে ১৫ লোকগীতি, বিবিধ ভারতী অনুষ্ঠান ২টা বেজে ৩০ সন্ধে ৬টায় ঘর গৃহস্থী, ৭টায় ককবরক অনুষ্ঠান, ৭টা বেজে ৪৫ ককবরক সংবাদ এবং ৭টা ৫৫ স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে, ৭টা ৩৫ এবং ১০টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, ৮টা বেজে ১০ ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ ৮টা বেজে ৩০ ৯টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের আধুনিক গান ৯টা বেজে ১৫ ৯টা ৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, ১০টা বেজে ১০ শুনবেন দেশাত্মবোধক গান, ১০টা ২০ বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, ১০টা বেজে ৩০ আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলা শহর, নমস্কার। সুপ্রভাত শ্রোতা বন্ধু, শুরু করছি আজকে সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি। হৃৎস্পন্দনেই বুঝি বেঁচে আছি, প্রয়োজনে চিকিৎসকের দ্বারস্থ হতে হচ্ছে। দিল্লিতে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থার প্রথম হৃদযন্ত্রপাতি স্থাপনের চিকিৎসা করা হয় 1994 খ্রিস্টাব্দের 3রা আগস্ট। হিন্দি কাব্য সাহিত্যে আধুনিকতা নিয়ে আসেন মৈথিলী শরণ গুপ্ত। তিনি জন্মগ্রহণ করেন 1886 খ্রিস্টাব্দের আজকের দিনে। 1930 খ্রিস্টাব্দের 3রা আগস্ট জন্মগ্রহণ করেন সাংবাদিক নির্মল সেন। কবি উৎপল কুমার বসু জন্মগ্রহণ করেন 1939 খ্রিস্টাব্দের আজকের দিনে। মহাত্মা গান্ধীর কনিষ্ঠ পুত্র সাংবাদিক দেবদাস গান্ধীর জীবনাবসান 1957 খ্রিস্টাব্দের 3রা আগস্ট। স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী অমর বসু প্রয়াত হন 1975 আজকের দিনে। শুনলেন আজকের দিনটি। এবারে সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আজ আগরতলা থেকে প্রকাশিত আজকের ফরিয়াদ পত্রিকার সংবাদ শিরোনাম। নেশামুক্ত ভারত গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন মোদি। 7 বছর পর ক্ষমতার অলিন্দ ছেড়ে শ্রেণীকক্ষে ফিরলেন রেবতী ত্রিপুরা। দিল্লিতে আসছেন জনসমক্ষে, হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে নতুন রহস্য। নিট পরীক্ষায় কড়াকড়ি, কেন্দ্র ও এনটিএর নিরাপত্তা ও পরীক্ষা ব্যবস্থার সমন্বিত ও বিস্তৃত রূপরেখা তৈরি। উত্তর পূর্বের বন্যা ত্রাণ নয়, চাই স্থায়ী সমাধান। 3রা আগস্ট রাজ্যে জাতীয় অঙ্গদান দিবসে

জীবন সঞ্জীবনী অভিযান। বিলোনিয়ায় আজ থেকে বিএসএফের স্পন্দন লীগ ফুটবল। বর্তমান প্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠতে পারেন অস্মিতা দি। পুনরায় মাঠে ফিরলেন মেসি। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। তাইপে ওপেন ব্যাডমিন্টনে 17 বছরের তানভি শর্মা খেতাব জিতলেন সাইনা নেহওয়ালের পর প্রথম ভারতীয় হিসেবে। রাজ্যে স্বগণনার প্রথম পর্যায় শুরু হল শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে। ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকাও নিষিদ্ধ কফ সিরাপ। বর্ধমান শহর থেকে গ্রেপ্তার পাক জয়েস ই মোহাম্মদ জঙ্গি। হাওড়া ব্যান্ডেল লাইনে লাইনচ্যুত ইঞ্জিন ব্যাহত আপডাউন পরিষেবা। বেঙ্গালুরুর হনসুরে চিপসের প্যাকেটের ভেতরে লুকোনো খেলনা গিলে 5 বছরের খুদের মৃত্যু। 54 কোটি টাকার গরমিল, নিট আন্দোলনের মধ্যেই বিতর্কে টেস্টিং এজেন্সি। ইরানের বিরুদ্ধে ফোঁস করেও হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়ঙ্কর তুষার ঝড়ের মধ্যে নিখোঁজ হয়েছিলেন, রবিবার উদ্ধার হল নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জার দেহ। দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়েও শেষ রক্ষা হল না। ওড়িশার সমলেশ্বরী এফসির কাছে 2-3 গোলে হারল মোহামেডান স্পোর্টিং। বিতর্ক ভুলে বিশ্বকাপে নামক দল বলেছেন সৃজেশ। শুনলেন সংবাদপত্রের সংবাদ শিরোনাম।

সবিতা চৌধুরী ও সহশিল্পীদের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি। শ্রোতাবন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা, শুভেচ্ছা সব শ্রোতাবন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7টায়। আকাশবাণী কৈলাসহর ভক্তিসুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি। প্রথম শিল্পী অনুরাধা পড়োয়াল।

ভক্তি সুধা অনুষ্ঠানে শুনলেন ভক্তিগীতি আকাশবাণী কৈলাসহর। এখন সময় সকাল 7:24:50। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও কপ্পরক সংবাদ।

0: বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেছেন। শিল্প স্থাপনের উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের ওড়িশা সফর শুরু করবেন। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনার কাজ শুরু হবে আর কিছুক্ষণ পর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধ হতে চলেছে। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তা কর্মী সহ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারত 13টি সোনা সহ 39টি পদক নিয়ে 4র্থ স্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতে দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে ভরপুর হতে হবে। নতুন দিল্লিতে গতকাল তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা উপলক্ষে বক্তব্য রাখার সময় বলেন, তরুণদের সর্বদা মনে মাদক থেকে দূরে থাকা উচিত এবং একটি স্বাস্থ্যকর সুস্থ জীবন যাপন করা উচিত।
1: विकसित भारत संकल्प अभियान के लिए नशा मुक्त युवा, इस मूवमेंट का नाम ही इसके संकल्प को स्पष्ट करता है। क्योंकि जब देश ने विकसित भारत का लक्ष्य तय किया है, तो इसके लिए आवश्यक है देश का युवा तन से स्वस्थ हो, मन से स्वस्थ हो, आत्मविश्वास से भरपूर हो और ड्रग्स जैसी घातक आदत से हमेशा हमेशा दूर हो।
0: প্রধানমন্ত্রী বলেন, মাদক অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। তিনি বলেন, মাদক মুক্ত সমাজ গঠনের সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন হবে। মাদকের অভিশাপ থেকে যুব সমাজকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসক্তির মারাত্মক পরিণতির বিষয়টি তরুণদের অবশ্যই অনুধাবন করতে হবে। তিনি মনে করিয়ে দেন যে মাদক পেশাগত জীবন নষ্ট করে, পারিবারিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ব্যক্তির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। সামাজিক লোকলজ্জার ভয়ে মাদকাসক্তির ঘটনা গোপন না করার জন্যে তিনি পরিবারগুলোর প্রতিও আহ্বান জানান। তিনি বলেন, আক্রান্ত সদস্যদের সুস্থ হয়ে উঠতে সহায়তার জন্য পরিবারের উচিত সময় মতো সাহায্য নেওয়া, খোলামেলা আলোচনা করা, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া এবং চিকিৎসার সহায়তা গ্রহণ করা। তিনি জোর দিয়ে বলেন যে মাদকের প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করতে সন্তানদের সময় মতো সহায়তা প্রদানের জন্য পরিবারগুলিকে খোলামেলা আলোচনার পরিবেশ গৌরব তোলা প্রয়োজন। প্রধানমন্ত্রী আরও বলেন, সামাজিক বিচ্ছিন্নতা, অস্বাভাবিক আচরণ, কথাবার্তা এড়িয়ে চলা, গভীর রাত পর্যন্ত বাইরে থাকা বা ঘন ঘন টাকা চাওয়ার মতন আচরণগত পরিবর্তনগুলো মাদকাসক্তির প্রাথমিক লক্ষণ হতে পারে। তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধ্যাপকদের প্রতি আহ্বান জানান যে তারা নিয়মিতভাবে শিক্ষার্থীদের সঙ্গে মাদক অপব্যবহারের বিপদ নিয়ে আলোচনা করেন এবং ক্যাম্পাসে তিনি সচেতনতামূলক অভিযানেরও আয়োজন করার ব্যাপারে উৎসাহ দেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া বলেছেন, মাদকমুক্ত ভারতের স্বপ্ন কেবল জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যুব সমাজের নেতৃত্বের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব। ফরিদাবাদের অমৃতা হাসপাতালে বিকশিত ভারত সংকল্প অভিযানের নেশামুক্ত যুব জাতীয় অভিযানের সূচনার পর আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
2: हम युवा विकसित भारत में अपनी भूमिका रखेंगे और इसलिए ही आज के दिन में ही आदरणीय प्रधानमंत्री जी 1 करोड़ से अधिक युवाओं को नशा मुक्ति का शपथ भी करवा रहे हैं और देश के युवा आगे आके नशा मुक्ति के सामने माई भारत के द्वारा अभियान का प्रारंभ कर रहे हैं।
0: शक्तिशाली अर्थनैतिक सूचक, शिल्प स्थापन उन्नति एवं रप्तानी

ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগের পূর্বাভাসে চেয়ে এই হার বেশি। শনিবার প্রকাশিত এসবিআই রিসার্চের মনিটারি পলিসি কমিটি এমপিসি বিষয়ক প্রাক বৈঠক প্রতিবেদনে বৃদ্ধির হিসাব তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশায় 3 দিনের সফর শুরু করবেন। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর জেলায় এবং গঞ্জাম জেলার তাপতাপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। কটকে জগৎগুরু কৃপালী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনেরও করবার কথা রয়েছে তার। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। গত মাসের 30 তারিখে বিহারের বাঁকিপুর, গুজরাটের মাঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল। সকাল 8টায় গণনা শুরু হবে। প্রথমে পোস্টার ব্যালট গণনা হবে এবং এরপর সকাল 8:30 থেকে ইভিএমের গণনা শুরু হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধ হতে চলেছে। বন্ধুদেশ কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, গতকালই মার্কিন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকারের হামলার একটি পরিকল্পনার জন্য প্রস্তুত ছিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে মতামত এবং নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি আধিকারিকদের অনুরোধ শোনার পর তিনি পূর্ব পরিকল্পনা বাতিল করে কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দেবার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তা কর্মী সহ অন্তত 14 জন নিহত এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন। সোয়াত জেলার কাবাল শহরে পুলিশ থানার ঠিক বিপরীতে সোয়াত শান্তি সমাবেশ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সাইদুর শরীফের সেন্ট্রাল হাসপাতালে 9 জনের মৃত্যু হয়েছে এবং কাবাল হাসপাতালে মারা গেছেন আরও 5 জন। স্থানীয় জনজাতি পরিষদ সোয়াত আমান জিরগা এই শান্তি সমাবেশের আয়োজন করে। তাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে গত কয়েক মাসে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল আফ্রিদি এই বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন এবং উপযুক্ত তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। গ্রিসের আত্তিকা অঞ্চলের পাসাতা এলাকায় দমকাল বাহিনীর 2টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে। এথেন্সের উত্তর পশ্চিমে ছড়িয়ে থাকা এক ভয়ানক দাবানল নিয়ন্ত্রণে আনার সময় এই দুর্ঘটনা ঘটে। দাবানলে 1000-এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি হেলিকপ্টারে থাকা 2 জন, এক গ্রিক ও অন্যজন ডেনমার্কের নাগরিক নিহত হয়েছেন, তবে অন্য হেলিকপ্টারটির একজন গ্রিক এবং একজন ব্রিটিশ নাগরিক প্রাণে বেঁচে গেছেন। সংঘর্ষের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হলে পাকিস্তানকে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেলতে হবে। সম্প্রতি পাকিস্তান ইসলামাবাদে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার প্রেক্ষিতে এক সম্মেলনের আয়োজন হয়। কোয়াত্রা একটি নিবন্ধে পাকিস্তানে এক প্রাক্তন বিদেশমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। ওই প্রাক্তন বিদেশমন্ত্রী ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে বলেছিলেন, সিন্ধু জলবণ্টনে পাকিস্তানের দাবি পূরণ না হলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026-এর কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারতের 13টি সোনা, 17টি রূপো এবং 9টি ব্রোঞ্জ সহ মোট 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করে। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথের গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসাবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রার সূচনা হল। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেছেন। শিল্প স্থাপনের উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রে পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি প্রায়

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশা সফরে যাচ্ছেন। তিন দিনের এই সফরে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক এবং সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। সফরের প্রথমেই কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। আগামীকাল তিনি দক্ষিণ ওড়িশার তপ্তপানির কাছে মা কান্ধনী দেবী মন্দিরে পুজো দেওয়ার পর অন্যান্য সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাদকাসক্তির বিরুদ্ধে সারা দেশে আগামী 100 সপ্তাহব্যাপী জনভাগিদারীমূলক প্রয়াস নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত অভিযানের সূচনা করেছেন। গতকাল নতুন দিল্লিতে ভার্চুয়ালি এই অভিযানের উদ্বোধনে শ্রী মোদী বলেন, দেশ যখন একটি বিকশিত ভারত হওয়ার পথে এগিয়ে চলেছে, তখন দেশের যুব অংশকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ হতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, একটি মাদকমুক্ত সমাজ গঠনের সচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য দেশজুড়ে প্রতি রবিবার সাপ্তাহিক কার্যক্রমের আয়োজন করা হবে। উল্লেখ্য, দেশজুড়ে 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি যুবক যুবতী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, মাদকাসক্তি দেশের পাশাপাশি ত্রিপুরার অন্যতম উদ্বেগজনক চ্যালেঞ্জ। এটি শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং সমাজ, অর্থনীতি ও নৈতিক মূল্যবোধের গভীর সংকট, যা সমাজের মূল ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে। গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশামুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যপালে কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুসারে নেশামুক্ত ভারত কেবল একটি সরকারি কর্মসূচি নয়, বরং দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জাতীয় অঙ্গীকার। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে মাদকের ভয়াবহ প্রভাবকে 3টি D, ডার্কনেস, ডিস্ট্রাকশন এবং ডিভাস্টেশন হিসেবে উল্লেখ করেছেন। এই অভিশাপের বিরুদ্ধে রাজ্যপাল সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান। নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে গতকাল আগরতলার সখী চরণ স্কুলে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব সমাজকে নেশার কুফল সম্পর্কে সচেতন করতে এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে গিয়ে শিক্ষা, খেলাধুলা ও সমাজ গঠনের ইতিবাচক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নেশামুক্ত ও সুস্থ সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় 9 জেলায় গতকাল সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন। কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে বিজেপির কার্যকর্তা সম্মেলনে উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি। পরে সাংবাদিকদের তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং দলের নীতি আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে বিভিন্ন জেলায় তিনি সফর করছেন। দেশের স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশের সঙ্গে গোমতী জেলাতেও হর ঘর তিরঙ্গা ও তিরঙ্গা যাত্রা অভিযান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি আগামী 10 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে। গোমতী জেলা সদর উদয়পুরের অটল ভবনে আয়োজিত একদিনের জেলাভিত্তিক কর্মশালায় অংশ নিয়ে গতকাল বিজেপি প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্য এই খবর জানিয়েছেন। এদিকে দক্ষিণ জেলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে বিলোনিয়ায় বিজেপির পিলাক জেলা অফিসেও এক সাংগঠনিক সভা হয়। সভায় 2 বিধায়ক সহ বিজেপির সাংগঠনিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা নিট পিজি 2026 প্রস্তুতি পর্যালোচনা করেছেন, যাতে পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ এবং প্রযুক্তি সহায়কভাবে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা আগামী 30 আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল বৈঠক চলাকালীন মন্ত্রী ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস NBEMS প্রযুক্তি অংশীদার এবং পরীক্ষা পরিচালনার সাথে জড়িত অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের প্রস্তুতি মূল্যায়ন করেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, নিট পিজি 2026 জন্য মোট 2,73,183 জন পরীক্ষার্থী নিবন্ধন করেছেন, যা গত বছরের তুলনায় 12.5% বেশি। পরীক্ষাটি প্রায় 340টি শহর এবং 1,300 বেশি পরীক্ষা কেন্দ্রে একটি পর্যায়ে অনুষ্ঠিত হবে বলে মন্ত্রক জানিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতা গতকাল থেকে আগরতলায় শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের সূচনা করেন প্রাক্তন মহিলা ফুটবলার দীপ্তি পাল। পরে ডিয়ার ক্লাব ও ফুলোঝানো অ্যাথলেটিক্স ক্লাবের মধ্যে খেলা হয়। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ছাড়াও দক্ষিণ জেলা ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

তলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 1.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা, কক্তমা পড়িব বিপূর্ণা দেব বর্মা। রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি উড়িষ্যা বেড়াইমাও থাঙ্গানো, নকা সালতামনি বিনি অ বেড়াইমাও ব কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর তাই গজাম হাঙ্করনি তপ্তপানিও জুদা জুদা রং হুকুমু তাই হাপাংনি পান্ডাও মানজাগানো। রাষ্ট্রবক্রক থাংমানো কিতিংগৈ কাক নাইমথাংনি যুগালি মুং হারজাখা। আর মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া ফেক মুং কেবেঙ্গৈ বস্কাং সারা হাতি রমৈ হাকতর গনাঙ্গৈ জনভাগিদারী অভিযান নেশামুক্ত ইউব ফর বিকশিত ভারত অভিযান চেঙ্গৈ রেখা। দিল্লি কতালো ভার্চুয়ালতৈ অভিযান চেঙ্গৈ কক নারক না থাঙ্গৈ মচাং মৌদি সাকা ভারত বিকশিত ভারত অংমানী লামাবো বস্কাঙ্গৈ তঙ্গ। অজরাবো হাকতরনি শিকলারক যত্ন শাকদুক কাহাম ওয়ানসক মুং কাহাম শাকবাইথাং কাহাম অংনানী নাংথাই। মন্ত্রীবক্রক তৈব সাকা ফেক মুং ইয়াকাকজাক হদা সংসাই তিসানাবো তৈ লুকুরক্ন খাতং রেনা নিবাগৈ হাকতর থগৈ ককটি সালব্রুম সামুংবতাং সংসার জাগানো। হাকতর নৈচিচা সাই থাইনি সিমে খরক রজাক সানিব কবাং শিকলারক অপান্দাও মানজাখা। হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালু সাকা ফেক মুং মানিবাই গদালমা ও হাকতর বাই বাকসা ত্রিপুরা হাস্তেও বানামা সিংসা কাইসা চবাঙ্গি বাজাখা। কেরং রায়দা সিমিয়া আব হদা রাংথংতে ওয়ানসক মুং কাহামনি সাকা হামিয়া তুবু ও হদানি বাগৈ মিয়া ত্রিপুরা ইউনিভার্সিটি অডিটোরিয়াম বিকশিত ভারত সংকল্প অভিযান তাংবুতাঙ্গ ফেক মুং কারজাক ভারত শিকলা হদাস নামৈ তিসামাও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী ভার্চুয়াল তাংবুতাং নরগৈ সংসারজাক পান্দাও হাস্তেফা কক নারকমাও অকগ্ন সাকা বতৈ বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী ওয়ানসক মুং ফেক মুং কারজাক ভারত আবো কাইসা হাপাংনি তাংবতাং সিমিয়া হাকতনি থিনাং নাইকল মুং মন্ত্রীবক্রক বিনি মন কি বাত পান্ডাও ফেক মুং মানৈনি হামিয়া বাবাইন তৈয়ৈ কাইথামদি ডার্কনেস ডেস্ট্রাকশনস তৈ ডেভাস্টেশনস মুঙ্গৈ খুরসাখা আবনি বাগৈ যত্ন পালখে কথাউই জবাখলাইনানি কবখা হাস্তেফা। নেশামুক্ত ইউবফর বিকশিত ভারত সংকল্প অভিযান তাংবতাঙ্গ আগরতলানি সখীচরণ রংনগ হজাকমুং পান্ডা কাইসা সংসার জাখা। পান্ডাও শিকলা হদানো ফেক মুং মানৈ হামিয়া বাবাইন তৈ হজাক অংনানি তৈ ফেক মুং কারজাক হদা সংসাই তিসামাও বসকাঙ্গি ফাইনানি কবক মুং নারখা। পান্ডাও মানজাখা সালথাং ত্রিপুরা জেলা পরিষদনি কাসকু বিশ্বজিৎ সিল আউলিপুর নাইখাইনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত হায়ুং বেরেমনি থংনাই গ্রং জিমনাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার আকর্ষণ। কেন্দ্রনি সা খামতাই নুখুং হামক্রাই নাইখুংনি মন্ত্রী জে পি নাড্ডা ন্যাশনাল নিট পিজি নৈ সাই নৈচিদক আমজক মুংনি ককলাম পান্ডা সংসাখা আর কাহামকে আমজক মুং নাহারনানি নাইমথাং সরাই সরাই রেগজাক তৈ তাং সেপনি চুবা চুবাই খ্লাইনানি সাকা ফান বক্সিন জাখা। অ আমজক মুং অ তালনি বস্কাং থামচি সালমারিও অঙ্গানো। ককলাম সালাইমা জরা মন্ত্রী ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্স তাং সেপ বাই গদালজাক আমজক মুং নাহারনাই রক বাই গদালজাক বেবাক বেরেমনি নাইকল মুং চেরি নাইখা। সাং নাড্ডা আমজক মুংরনাই রক্ন বুইনি কক খুঞ্জু কানিয়া তঙ্গৈ এন বি ই এম এস তৈ সাকামতৈ নুখুং হামক্রাই কক চংলাই নকনি বখাকতৈ হাপাংনি সাকলাইজাক কক রক্ন সিমি খনানানি বাগৈ কবক মুং নারেখা। খনা কেরমেতাই আবনরগৈ হাস্তেনি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তেনি লুকুরকন খা কাহাম ইয়াফারকা খা কাহাম ইয়াফার মুঙ্গো মন্ত্রী অক্রা সাকা কেরমেতাই চিনি হাস্তেনি বরক প্রসঙ্গে শ্রীসিতিনি হুকুমুনি মারি বুবাগ্রানী জরানী সিমি পালাইজাগৈ ফাইমা অমতাই তাবুক বো কথারকে পালাইজাগো অ কথার তের তংকচাং বাইয়াবসারি তাই যত্নি বাগৈ হামক্রাই তুবানে হনই ন দিয়াইখা ব। প্রদেশ বিজেপিনি কাসকু এবার এমএলএ অভিষেক দেবরাই মিয়া উনগৌটি হাঙ্কর বদলনি মথানি তাংবতাঙ্গ মানজাখা। কুমারঘাটনি গীতাঞ্জলি অডিটোরিয়ামও বিজেপি বদলনি কুথুম লাইমানো চেঙ্গেই রেখা তাই বাইক রেলি কাইসাবো সংসার জাখা। আরও মানজাখা হাস্তেনি বানিয়া নাইখুংনি মন্ত্রী সান্তনা চাকমা শিকলাতেই থং নাইখুংনি মন্ত্রী টিঙ্কু রায় আকর্ষণ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ব্রীরগ্নি লীগ ফুটবল বাতাইলাইমুং মিয়ানিসিমি আগরতলাও চেংজাখা। উমাকান্ত মিনি স্টেডিয়ামও বাতাইমুংন চেঙ্গেরেখা আগিনি ব্রী ফুটবল থংনাই দীপ্তি পাল পান্ডাও আগরতলা পুর।

0: নাইক্রাইনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্তব্য মানজাখা উলো ডিয়ার ক্লাবতে ফুলুজানু অ্যাথলেটিক্স ক্লাবনি বিশিঙ্গ বাতাইমুং অংখা তাবুক নবার্তিবানি ককতুমা নবার্তিবানি সিকাংবাড়িয়ানি কক মুঙ্গ সাজাখা তিনি নখা চুমুই কবলজাক টঙ্গানো হাস্তিনি কিচাসক আমচাই ওয়াতি ওয়াউই মানু হই হজাক মুংরেখা নবার্তিবার নাইখুং তিনি তুংমারি সাকাও 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গই মানু তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি 2.2 ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামই সতি 30 জরা ওয়াতি ওয়াখা 7.2 মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামই সতী ব্রৈচি বাব
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। রবীন্দ্রসঙ্গীত প্রথম শিল্পী মায়া সেন।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানের শিল্পীরা ছিলেন মায়া সেন এবং সুমিত্রা সেন, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে, এরপর উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ সম্প্রচারিত

আধুনিক গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর, এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর বিবিধ ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে।

এতক্ষণ শুনলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। শ্রোতাবন্ধুর অনুষ্ঠান শুনছেন 103.2 MHz আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করতে সময় সকাল 10:59 হয়ে 35 সেকেন্ড। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে লাইভ ফোন ইন সুরের বেলা। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, কাছের এবং দূরের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ আজকের সুরে বেলাতে। সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো যারাদের আগ্রহ নিয়ে বসে আছেন প্রিয় অনুষ্ঠানের জন্য, সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও ভালোবাসা। সবাই এত ফোন নিন এবং ডায়াল করুন 03-824-295-192 এই নম্বরে, আর শুনুন পছন্দের গান।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ শুভবিলা থেকে বলছি।
1: নমস্কার নিবেন দাদা।
0: নমস্কার।
1: কৈলাসের চন্দ্রপুর থেকে বলেন, সুচিত্রা বলছি।
0: কেমন আছেন?
1: একটা গান শুনবো, গানের লাইনটা হলো রামের ভাই লক্ষণ লক্ষণের গান, একজন আর বিকেল একে অন্যজন। এমনিতে বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবেন। রাখছি, নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো, নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার।
0: আমি পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
1: হুম হুম কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন দাদা?
1: হুম হুম মোটামুটি ভালো আছি।
0: আমি একটা বাংলা ছবির গান কথা বলছি,
1: হুম
0: ছবির নাম হচ্ছে প্রণমী তোমায়।
1: প্রণমিত নয়? হ্যাঁ
0: হ্যাঁ, গান হচ্ছে এই যে আকাশ আর এই যে মাটি, কুমার শানু মোহাম্মদ আজিজ।
1: আচ্ছা,
0: আর এই গানটা যাদেরকে শুনবো, বাদল খটিয়াল, দেবজিৎ দাস, শ্যামল মুখার্জি, বুল্টি দি ভাই, আনন্দধারা, অনুপ কুমার ভট্টাচার্য, আশুতোষ দেবনাথ, এবং এর মধ্যে যারা শুনবেন সকল বন্ধুদের শুনবো।
1: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
0: হ্যাঁ নমস্কার দাদা, ভালো
1: হ্যাঁ
0: থাকবেন।
1: নমস্কার, আপনি ভালো থাকবেন।

0: নমস্কার ভাই,
1: হ্যাঁ, নমস্কার।
0: আমি সঙ্গীতার জন্য চণ্ডীপুর থেকে বলছি।
1: কেমন
0: দাদা
1: আছেন?
0: ভাই ভালো আছে?
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি দাদা ভাই। আর অনেক দিন পর দাদা ভাইয়ের সঙ্গে কথা। দাদা ভাই আজকে আমাকে গান শুনিয়ে দিন, কি লিখি তোমায়।
1: আবার একটু বলুন।
0: কি লিখি তোমায়, আধুনিক গান।
1: শিল্পী বলতে পারবেন কি?
0: হ্যাঁ
1: আচ্ছা, দেখছি সম্ভবত লতা মঙ্গেশকর।
0: হ্যাঁ হ্যাঁ লতা দিদির করতে।
1: আচ্ছা আচ্ছা,
0: আর বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন দাদা ভাই, আর পিন্টু ভাই আর রাজেন্দ্র ভাই আমার সঙ্গে শুনবেন।
1: সর্বজন
0: দাদা
1: পাঠিয়ে
0: ভাই
1: আছে
0: ভালো
1: গান।
0: থাকবেন,
1: হ্যাঁ
0: নমস্কার।
1: হ্যাঁ, আপনি ভালো থাকবেন। নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ
0: নমস্কার অনুজ দাদা।
1: হ্যাঁ নমস্কার।
0: আমি আশুতোষ দেবনাথ, চন্দ্রপুর কৈলাস শহর থেকে বলছি।
1: হুম হুম
0: আপনি নিশ্চয় ভালো আছেন অনুজ?
1: হ্যাঁ হ্যাঁ বলো, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি। আর আসলে ফোনটা লেগে গেলে তো আরো ভালো ভালো হয়ে যাই আমরা সবাই।
1: হুম হুম
0: তো আজকে নুরদা আমাকে সানুদার একখানা আধুনিক গান শুনিয়ে দিন।
1: হুম
0: সানুদার একখানা বিখ্যাত অ্যালবাম রয়েছে, সুজন কানাই।
1: সুজন কানাই,
0: এই অ্যালবাম খানা 1987 সালে মুক্তি পেয়েছিল। আর এই অ্যালবামের গানটা হচ্ছে মহারানী সেজে আছো। আর এই গানটির রূপ দিয়েছেন বাংলা সঙ্গীত জগতের সব থেকে বড় একজন রাইটার পুলক বন্দ্যোপাধ্যায়। আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন বাবুল বোস। হবে দাদা?
1: হ্যাঁ হবে।
0: আর এই গানটা আমি শুনবো পশ্চিমবঙ্গ থেকে বাদল ভাই, লালন ভাই, আসাম থেকে জহরলাল দাদা, প্রেমজিৎ ভাই, আর শুনবেন পিন্টু সিনা, বরুণ ভাই, বুলটি ভোল, আর অবিনাশ ভাই ধর্মনগর থেকে, আমার সহধর্মী সঙ্গীতা দেবনাথ। আপনি শুনবেন আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবেন।
1: ঠিক আছে, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি গান, শুনতে থাকুন।
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ সুরফলা থেকে বলছি।
1: নমস্কার নবীন।
0: হ্যাঁ নমস্কার।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
0: হুম
1: তো ভালো আছেন তো স্যার? আপনি
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আপনাকে পেয়েছে দারুণ ভালো লাগছে। আপনার সাথে কথা বলার জন্য মনটা একেবারে ভালো হয়ে যায়। আপনার সাথে কথা যখন বলি তখন মনটা করে ভালো হয়ে যায়, আর আমরা সবাই অপেক্ষায় থাকি আপনি কখন আসবেন। আপনাদের আমাদের অগণিত শ্রোতা বন্ধুরাও আপনার অপেক্ষায় চেয়ে থাকেন সবাই। তো আজকে আমাকে একটা গান শুনিয়ে দেবেন, 1991 মুক্তিপ্রাপ্ত অন্ধবিচার ছবি থেকে অমিত কুমারের কণ্ঠে। আজকে একটু অন্য ধরনের একটা গান শুনতে চাচ্ছি,
0: আচ্ছা আচ্ছা হ্যাঁ
1: আশা রাখছি আমাদের শ্রোতা বন্ধুদেরও ভালো লাগবে। আসুন আসুন খেয়ে দেখুন এই দুখানের খাবার। অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনীত সেই গানটি, আর সেই গানটি লিখেছেন সঙ্গীত জগতের মহান গীতিকার স্বপন চক্রবর্তী, আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন মহান সুরকার রাহুল দেব বর্মন। সেই গানটি পাওয়া যাবে স্যার? হ্যালো,
0: হ্যাঁ হবে।
1: গানটি পেয়েছেন?
0: পেয়েছি পেয়েছি।
1: এই গানটি শুনিয়ে দিবেন, আর সঙ্গে শুনতে চাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদেরকে নিয়ে কৈলাসর থেকে আশুতোষ বাবু রয়েছেন, ভাই প্রেমজিৎ চক্রবর্তী রয়েছেন করিমগঞ্জ থেকে, বোন সঙ্গীতা দেবনাথ, বোন বলতি দাস, ভাই অবিনাশ রয়েছে সঙ্গে, ভাই বরুণ সূত্রধর রয়েছেন সঙ্গে। সবাইকে নিয়ে শুনবো সেই গানটি।
0: আচ্ছা আচ্ছা ভালো থাকবেন।
1: ঠিক আছে, ভালো থাকুন আপনারা সবাই, এই শুভকামনা করছি, রাখছি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।

0: हेलो नमस्कार सर, আমি রাবিন টুসাকুমাকে স্বাগত বলছি।
1: হ্যাঁ, নমস্কার।
0: একটা গান শুনে নেবে, ছবির নাম হচ্ছে গুরু লোকনা, গানের লাইন হচ্ছে তারপরে আঘাত করে নিতে অবমান। গান হ্যালো যতই আঘাত করো নিতে অবমান, গান গান শুনবে ইয়ে গুরু লোকনা
1: দেখছি।
0: যারে নিয়ে শুনবো তোমরা শুনবে রবীন্দ্রনাথ দাদা নগর দমনকে শুনবেন, কাবুন কমলাকে শুনবেন, কমল কাবুন ফুলটি বোন কোলাহে শুনবেন, আচুতে বোনা দাদা বন্ধুর দর সকলার বোন মোহন দাদা কমল শুনবেন, নিরঞ্জন দাদু সকল দাদিনী সব।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যালো
1: হুম হুম, পাঠিয়ে দেবো গান।
0: হবে গান্ধী স্যার?
1: হ্যাঁ, হবে
0: হ্যাঁ
1: হবে হবে।
0: ও স্যার, একটা যে আইটাম বুধবার অনুষ্ঠানটা কোন দিন হয়, এটা বুধবারে হয়
1: গীত পাহাড়,
0: বুধবার সে অনুষ্ঠানটা আই কি
1: কি হয়েছে গেট পাহাড়,
0: হ্যালো
1: বলুন বলুন।
0: বুধবারের এইটা অনুষ্ঠানটা আছে নানি,
1: হুম,
0: তা কি বারে হয় এটা?
1: এটা তো বৃহস্পতিবার রেকর্ডিং হয় আর
0: বুধবার
1: মঙ্গলবার রাত
0: রাত্রে না
1: 8টা 30-এ প্রচারিত হয়।
0: সকালে
1: হ্যাঁ,
0: রাত্রে হয় নাই বিকালে হয় এটা অনুষ্ঠানটা?
1: মঙ্গলবার রাত 8টা 30-এ প্রচারিত হয় গীত বাহার।
0: এটা তো রেকর্ডিং গ্রাউন্ড আনি
1: হ্যাঁ, রেকর্ডিং হয় বৃহস্পতিবার বেলা 2:30।
0: বুধবারে সকালে নানি না বিকালে?
1: না না, বিকেল বেলা 2:30 থেকে 3টে পর্যন্ত,
0: ও 2টা থেকে নানি,
1: 2:30 থেকে 3টে পর্যন্ত।
0: ও আচ্ছা নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো দাদা ভাই,
0: হ্যাঁ কে বলছেন?
1: সুদা নমস্কার।
0: নমস্কার।
1: আমি সুশীল সিনহা পেশাদ্দর থেকে।
0: সুশীল সিনহা?
1: হ্যাঁ, পেশাদ্দর থেকে।
0: কেমন আছেন বলুন,
1: হ্যাঁ
0: কেমন আছেন?
1: সুদা, খুব ভালো।
0: আচ্ছা
1: আমাদের
0: আচ্ছা।
1: ওখানে তো কৃষিক্ষেত্র চলছে,
0: কিন্তু
1: ধুমধামে চলছে।
0: হ্যাঁ, এখান তো কৃষির মৌসুম।
1: হ্যাঁ, শেষের পথে এখন আমাদের আমাদের ওখানে শেষের পথে।
0: আচ্ছা হ্যাঁ,
1: আমি একটা গান শুনতে চাই।
0: বলুন।
1: গান হচ্ছে এমএলএ ফাটা গেছে, একটা গান দিয়ে দেন।
0: এমএলএ পাঠা গেস্ট?
1: হ্যাঁ,
0: আচ্ছা
1: আমি এমএলএ ফাটা গেছে এই গানটা শুনিয়ে দেন আমাকে।
0: আচ্ছা।
1: দাদা আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি। এখন
1: হ্যাঁ, আমাদের আমার নমস্কার।
0: নমস্কার।
1: আমাদের এখানে গুছে ফেলে খালি বিরক্ত করছে আমাকে।
0: আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে,
1: দাদা
0: গান
1: নমস্কার।
0: পাঠিয়ে দিচ্ছি, শুনুন সবাই
1: হ্যাঁ
0: মিলে। গান পাঠিয়ে দিচ্ছি, সবাই মিলে শুনতে থাকুন।

0: আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ, আমি ভালো আছি। আমি বিলোনিয়া উত্তর ছাড়া সময় থেকে বিশ্ব যেতাম। ওই আমাকে আজকে গান শুনিয়ে দেবেন, একটি বাউল গান।
0: বাউল গান?
1: হ্যাঁ,
0: হ্যাঁ বলুন।
1: গানটি হলো স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ আসে না।
0: দেখছি।
1: এই মুহূর্তে সবাইকে নিয়ে শুনতে চাই, শুনবেন। আমার সঙ্গে আছেন আশুতোষ দাদা সঙ্গীতা এবং দুলটি এবং ভগবান সিং শর্মার, আর পশ্চিমবঙ্গ হাওড়া থেকে আছেন বাদল পটিয়াল, লালন গরামি আর অবিনাশ তেলি। সবাইকে নিয়ে শুনতে চাই।
0: দেখছি। গানটা পেয়েছি, কিন্তু আচ্ছা
1: গানটার লাইন হলো, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ আসে না বিনা স্বার্থে, এরকম একটা গান আছে।
0: আচ্ছা ঠিক আছে।
1: ঠিক আছে, নমস্কার। সবাইকে নিয়ে শুনতে চাই, আপনিও শুনবেন, ভালো থাকবেন। নমস্কার।

শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আপনার এই ঘন্টি আমরা শোনাতে পারছি না, তো অন্য একটা গান পাঠিয়ে দিচ্ছি, শুনুন, ভালো লাগবে অবশ্যই।

0: খাবো না।
1: আচ্ছা,
0: তো দিদি ভাবছো, মানে কি বলবো, আছে ব্যথা হয়ে গেছে বুড়ো আঙুলে,
1: আচ্ছা আচ্ছা,
0: ধরে মোবাইল, কি বলবো আপনাকে। যাই হোক, খেয়ে গেছি, খাতার মধ্যে নাম তুলতে পারছি, সেটাই বড়। আচ্ছা, আমি শ্যামজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিগুনি জেলা থেকে। প্রথমে নুদ্দাকে নমস্কার জানাই, এবং এই মুহূর্তে যারা আকাশ পাড়া থেকে শুনছেন সবাইকে নমস্কার। আর আজকে আমি গান শুনতে চাই, একটি আধুনিক গান শুনিয়ে দেবেন। গানটি গেয়েছেন বাবুল সুপ্রিয়। আপনাদের লাইব্রেরিতে আছে না না দেখতে হবে। গানটি হচ্ছে
1: শ্রাবণ দিনে বীজের হাওয়ায়।
0: দেখুন তো দাদা, সেটা পাওয়া যায় কিনা। আর বিশেষ করে আজকের অনুষ্ঠানে আমি প্রথমে একজনকে অভিনন্দন বা শুভেচ্ছা জানাতে চাই ওনার কথার উপর। সেদিন শুনেছিলাম যে মোহাম্মদ 31 তারিখে মোহাম্মদ রফিজির ইয়ে ছিল, তাই সেদিন আমাদের মানে বিদগ্ধ শ্রোতা অসম রাজ্যের কাছাড় জেলার থেকে জওহরলাল বর্মন মহাশয়, তিনি এত সুন্দরভাবে তিনি যখন ইয়র মানে ব্যাপারে মানে জহরদা ইয়ে করেছিলেন, বর্ণনা করেছিলেন মোহাম্মদ রফির ব্যাপারে, এত সুন্দর, মানে সত্যি কথা বলতে গেলে ওনার বর্ণনা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, আমার খুবই ভালো লাগছে। তাই সত্যিকারের একজন শ্রোতা, তিনি খুব ভালো একজন শ্রোতা, সত্যি তিনি যেন সঙ্গীতকে ভালোবাসেন সেদিন আমি বুঝতে পেরেছি। তার জন্য একজন শিল্পী সম্পর্কে তিনি অনেক বর্ণনা করেছেন, আমি মুগ্ধ হয়েছি। তাই আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে প্রথমে আমি জহরদাকে একজন ভালো শ্রোতা হিসেবে আমি ওনাকে শুভেচ্ছা জানাই, এবং ভালো শ্রোতা হিসেবে আমি ওনাকে মানছি। দেখুন এত সুন্দর বর্ণনা করছেন, আমি মুগ্ধ হয়েছি, বা অন্য শ্রোতারাও হয়েছেন। আর আমি হয়তো আগামী দিন আগামীকালও একজন ভালো শিল্পীর জন্ম রয়েছে, নিশ্চয়ই তিনি বলবেন, বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় বসে আছি। আর নুদা গান পেয়েছেন?
1: হুম হুম
0: আচ্ছা যাই হোক, আর যাদেরকে নিয়ে গান শুনবো নাম বলি তাদের দুই চারজনের। প্রথমে তো অনুপদা রয়েছেন, যেমন দাস অবিনাশ মহাশয়, আর পশ্চিমবঙ্গ বাংলা থেকে ফোন করেন শ্রোতা বন্ধু, ওরা খুব ভালো কথা বলেন, বিশেষ করে
1: হুম
0: কি বলবো আমাদের মানে বাদল বাবু খুব ভালো কথা বলেন, সত্যি ভালো লাগে। তিনি গতকালকেও ফোন করেছিলেন সিক্রেট অনুষ্ঠানে, ভালো লাগছে ওনার কথা। লালন বাবু, তারপর সুধাভট্ট, সঙ্গীতা দেবী, তারপর মিঠুন চক্রবর্তী, আর সুযোগ বাবু, আর অম্বালী চক্রবর্তী, যার এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন, আর বরুণ সূত্রধর মহাশয়, তিনি মাঝে মধ্যে আসেন অনুষ্ঠানে, হয়তো বা কোনো মানে ব্যস্ততার মধ্যে দিয়ে হয়তো ফোন করতে পারছেন না, মাঝে মধ্যে আসেন। যাই হোক, মাঝে মধ্যে যদি এরকম উপযোগী করেন তাহলে বুঝতে পারি আমরা যে না অনুষ্ঠান শুনছেন, ঠিক না? ঠিক আছে লুদ্দা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে নমস্কার আর ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা শুনতে থাকুন আপনারা সবাই আকাশবাণী কৈলাসহরের এই অনুষ্ঠান গুলো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধুরা, কথার গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এলো, তো বিদায় নিতে হচ্ছে। যেতে যেতে আপনারা সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আগামী সূর্যবেলা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। এতক্ষণ শুনছিলেন লাইভ ফোন ইন সূর্যের বেলা, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাস শহর, শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী, 12:30 আধুনিক গান, দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। বেলা 1:05 চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:30। 1:40 শুনবেন গজল। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2:15 শুনবেন লোকগীতি। 2:30 মনসা মঙ্গল শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ বেলা 3:05 ইংরেজি সংবাদ। এর অব্যবহিত পরেই মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যা 6:00 গড় গৃহস্থী, 6:30 মনসা মঙ্গল, 7:00 আগরতলা কেন্দ্রের ককপার্ক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককপার্ক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, বিষয় নবম শ্রেণীর বাংলা, পড়াবেন মনোজ কান্তি দাস। রবীন্দ্রসঙ্গীতের আসর মালঞ্চ প্রচারিত হবে রাত 8:30। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন আধুনিক গান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30। রাত 10:00 কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন দেশাত্মবোধক গান। দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ 10:20। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কৈলাসহর।

বন্ধুরা, চুল হচ্ছে সৌন্দর্যের দিক দিয়ে অন্যের কাছে নিজেকে মেলে ধরার একটি মাধ্যম। সুন্দর ও সুস্থ চুল চাইয়ে চাই। তো আজ আসরে শুরুতেই চুল পড়া রোদের জন্য কয়েকটি পরামর্শ দেব, তারপরে চলে আসব আমাদের মূল অনুষ্ঠানে। খাবারে নুন কম খাবেন। এই নুন মাথার ত্বকের কোষে জল জমতে সাহায্য করে। মাথার ত্বকের কোষে যদি জল জমে তাহলে চুলের গোড়া নরম হয়ে যায় ও অধিকাংশ চুল পড়ে যায়। ওজন ও মেদ কমানোর জন্য অনেকে হঠাৎ খাওয়া দাওয়া একেবারে কমিয়ে দেয়। খাওয়া কমানোতে চুল পড়ে, তাই এর জন্য ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া যেতে পারে। চুল ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া দরকার। এছাড়া বেশি পরিমাণে লাল শাক, কচু শাক, আঙুরের রস, আলু, স্যালাড, ডিম ও মুরগির মাংস খেতে পারেন। প্রচুর পরিমাণে ভিটামিন ই সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি খেতে পারেন, যেমন নাশপাতি, বাদাম খান নিয়মিতভাবে। 5. অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত খাবার, যেমন আইসক্রিম, কেক, নুন, ফাস্টফুড, বাটার, ময়দা, বাজার, চকলেট, ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, পশুর চর্বি, চা ও কফি খাওয়া উচিত নয়। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা চুলের পক্ষে খুব ক্ষতিকারক। নতুন চুল গজাতে রোজ রাতে শোয়ার আগে 10-15 মিনিট চুলে তেল ম্যাসেজ করুন। গরম জল, ড্রায়ার বা এমন কিছু ব্যবহার করবেন না যা চুলের জন্য ক্ষতিকারক। জেল, মোজ, হেয়ার ড্রাই চুলের ক্ষতি করে। আবার দীর্ঘ সময় ধরে হেলমেট, টুপি পরে থাকবেন না। চুল টান টান করে বাঁধবেন না, এতে চুল ঝরে পড়ে দ্রুত। ভেজা চুল আঁচড়াবেন না, ভিজে চুল কখনও বাঁধবেন না। আবার তোয়ালে দিয়েও খুব ঘষে চুল মুছলে চুল পড়ে যায়। প্রতিদিন 15

থেকে 20 গ্লাস জল খাওয়া উচিত, এ ব্যাপারে আমরা সচেতন নই। যারা রোজ দিন ঘরের থেকে বাইরে বেরিয়ে কাজ ও স্কুল করছেন, তাদের 2-3 দিন অন্তর শ্যাম্পু করা প্রয়োজন। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু করা উচিত। চুল পড়া বন্ধ করার জন্য বাজারে মিনোক্সিডিল নামের ঔষধ পাওয়া যায়। এই ঔষধটি নারী ও পুরুষ উভয় ব্যবহার করতে পারেন। ধূমপান ত্যাগ করতে হবে, প্রতিদিন একটু করে ব্যায়াম করতে হবে শরীরের ফিটনেস ধরে রাখার জন্য, আর এর ফলে চুল ও পুষ্টির থেকে বঞ্চিত হয় না। বন্ধুরা, যে সামান্যটুকু পরামর্শ দেওয়া হলো, এতে কিছুটা হলেও সবাই যদি মেনে চলতে পারেন তাহলে উপকৃত হবেন। এই দৃঢ় প্রত্যাশায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের যুব আসর। যুব আসরে আজ আমরা টুসি দেবকে নজরুল সঙ্গীত শোনাতে আমন্ত্রণ করেছি। সঙ্গে তবলা রয়েছে প্রতাপ রঞ্জন নাথ।

প্রতাপ রঞ্জন নাথের তবলার সহযোগিতায় এবং টুসি দেবের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনতে শুনতেই আমরা আসরের শেষ প্রান্তে দাঁড়িয়ে। বন্ধুরা, আজ তাহলে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন সাজের কথা নিয়ে আগামী যুব আসরে।

শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল আকাশবাণী কৈলাস শহর। শ্রোতা বন্ধুরা এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী লতা মঙ্গেশকর।

আধুনিক গান শুনলেন শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, এবারে রিলি করে শোনা হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

গানটি শুনে ননুরাধা পারওয়াল এবং উদিত নারায়ণের যুগল কণ্ঠে। এর শিল্পী সুন্নিগম এবং সুদেশ ভোসলে।

গানটি শুনলেন অলকা ইয়াগনিক এবং আনন্দরাজ আনন্দের যুগল কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা।

অনুষ্ঠান সঞ্চালন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশনই আজ বেলা দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। নতুন দিল্লির যন্তর মন্তরে আবার প্রতিবাদ বিক্ষোভ শুরুর ভাইরাল ভিডিও জাল বলে সরকার খারিজ করে দিয়েছে। বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাট তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনার কাজ এগিয়ে চলেছে। বিহারে জনস্বরাজ পার্টি, গুজরাটে বিজেপি এবং মধ্যপ্রদেশে কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে বলে জানা গেছে। উপসাগরীয় যুদ্ধ বন্ধ হতে চলেছে বলে মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন। দিল্লির এক আদালত মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলায় WFI এর প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং এবং বিনোদ কুমারকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। আবহাওয়া দপ্তর অরুণাচল প্রদেশ, বিহার ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন রাজ্যসভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। একই কারণে লোকসভার অধিবেশনও দুটো পর্যন্ত মুলতবি হয়ে যায়। বেলা ১১টায় রাজ্যসভার অধিবেশন বসলে সভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানান। ভারতের প্যারা অ্যাথলিটরা কমনওয়েলথ প্যারা গেমসে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বলে তিনি উল্লেখ করেন।
1: ইন্ডিয়া সেকেন্ড অ্যান ইম্প্রেসিভ ফোর্থ পজিশন ইন দ্য কমনওয়েলথ গেমস মেডাল ট্যালি উইনিং 39 মেডালস ওভারঅল স্ক্রিপ্টেড হিস্ট্রি বাই রেজিস্টারিং দ্য বেস্ট এভার পারফরম্যান্স অফ দ্য কমনওয়েলথ প্যারা গেমস দ্য রিমার্কেবল অ্যাচিভমেন্ট হ্যাজ ব্রট ইমেন্স প্রাইড অ্যান্ড অনার টু দ্য নেশন অ্যান্ড বেয়ার টেস্টিমনি টু দ্য গ্রোয়িং এক্সেলেন্স অফ ইন্ডিয়ান স্পোর্টস পারসনস।
0: রাধাকৃষ্ণন এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী সাংসদরা স্লোগান দিতে শুরু করেন। এর মধ্যেই বিভিন্ন সাংসদ তাদের বক্তব্য পেশ করার চেষ্টা চালিয়ে যান। এই গণ্ডগোলের মধ্যেই চেয়ারম্যান বেলা দুটো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেন। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা সংশোধনী বিল পেশ হওয়ার কথা। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল পেশ করবেন বলে স্থির করা হয়েছে। রাজ্যসভায় ক্ষুদ্র ও মাঝারি সংস্থা বেকার সংশোধনী বিল 2026 পেশ হওয়ার কথা। লোকসভার অধিবেশন আজ বেলা ১১টায় শুরু হলে বিরোধী সদস্যরা নিট নিয়ে আন্দোলন সময় পুলিশি দমনপীড়নের অভিযোগ হই হট্টগোল শুরু করেন। অধ্যক্ষ ওম বিড়লা কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, মহিলা ক্রীড়াবিদরা অসাধারণ সাফল্য দেখিয়েছেন, এই সাফল্য দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করবে।
2: कल संपन्न हुए समापन समारोह के उपरांत राष्ट्रमंडल खेलों का बैटन भारत को सौंप दिया गया है। 23वें राष्ट्रमंडल खेलों में उत्कृष्ट प्रदर्शन से देश के करोड़ों युवाओं और खिलाड़ियों को प्रेरणा मिलेगी। मैं सदन की ओर से देश का मान बढ़ाने वाले खिलाड़ियों, उनके कोच और टीम इंडिया को हार्दिक बधाई और शुभकामनाएं देता हूँ।
0: অধ্যক্ষ জানান, 2030 কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে হবে। এরপর শ্রী বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলেও বিরোধী সাংসদরা ছাত্র আন্দোলনের ইস্যু তুলে হই হট্টগোল শুরু করেন। অধ্যক্ষ সাংসদদের নিজ নিজ আসনে গিয়ে সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার অনুরোধ জানান। তাতে কাজ না হলে অধ্যক্ষ প্রথমে বেলা ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। বেলা ১২টায় অধিবেশন আবার শুরু হলে একই দৃশ্যের পুনরাবৃত্তি হয়, তখন বেলা ২টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক আসরে ভারতীয় খেলোয়াড়দের নৈপুণ্য আরও বেশি করে প্রদর্শিত হবে বলে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের অসাধারণ প্রদর্শনের জন্য অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় এই প্রসঙ্গে গর্ব ও খুশি ব্যক্ত করে বলেন, ভারত ৩৯টি পদক পেয়েছে, যার মধ্যে ১৩টি সোনা রয়েছে। তিনি পদকজয়ী সমস্ত খেলোয়াড়কেই অভিনন্দন জানান। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্দাভিয়া গ্লাসগো কমনওয়েলথ গেমসে চতুর্থ স্থান অর্জনকারী ভারতীয় দলকে ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন। নতুন দিল্লির

নতুন মন্তরে আবার প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে বলে সমাজ মাধ্যমে প্রচারিত এক ভিডিওকে সরকার জাল বলে খালিজ করে দিয়েছে। পিআইবির সত্য অনুসন্ধানী শাখা প্রতিবাদ বিক্ষোভের ভাইরাল ভিডিওকে পুরনো বলে বর্ণনা করে জানিয়েছে, জনগণকে বিভ্রান্ত করতে এই ভিডিও প্রচার করা হচ্ছে। পিআইবি এ ধরনের বিভ্রান্তিকর বিষয় সম্পর্কে জনগণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতে দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে ভরপুর হতে হবে। নতুন দিল্লিতে গতকাল তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা উপলক্ষে বক্তব্য রাখার সময় বলেন, তরুণদের সর্বদা মাদক থেকে দূরে থাকা উচিত এবং একটি স্বাস্থ্যকর ও সুস্থ জীবনযাপন করা উচিত। প্রধানমন্ত্রী বলেন, মাদক অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জালপুর ও মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। গত মাসের 30 তারিখে এই আসনগুলিতে ভোট নেওয়া হয়। বিহারে বাঁকিপুর আসনে জনস্বরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর এগিয়ে আছেন। গুজরাটের মঞ্জালপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল এবং মধ্যপ্রদেশের দাতিয়া আসনে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং এগিয়ে আছেন বলে শেষ খবরে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ অপরাহ্নে ওড়িশায় পৌঁছচ্ছেন। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। আজ কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করার কথা রয়েছে তার। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তামিলনাড়ুর মাদুরাই জেলার মেরুরের কাছে সড়ক দুর্ঘটনায় 1 শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে। চেন্নাই থেকে তিরুনেলভেলি যাওয়ার পথে যাত্রীবাহী গাড়িটি উল্টো দিক থেকে আসা এক গাড়ির সঙ্গে সংঘর্ষে পড়লে এই দুর্ঘটনা ঘটে। দিল্লির এক আদালত ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন WFI এর প্রধান ব্রিজভূষণ সারণ সিং এবং বিনোদ তোমরকে মহিলা কুস্তিগীরদের পেশ করা যৌন হেনস্থার মামলায় অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। গত 2 জুলাই আদালত এই যৌন হেনস্থা মামলার রায়দান স্থগিত রাখে। 2024 মে মাসে আদালত ব্রিজভূষণের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আদেশ দেয়। জুন মাসে দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। কেন্দ্রীয় মন্ত্রী ও ঝাড়খণ্ডের সাংসদ সঞ্জয় শেঠ ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ করে বলেছেন, যোগ্য প্রার্থীদের নিয়োগ না করে কম নম্বর পাওয়া প্রার্থীদের নিযুক্ত করা হয়েছে। আকাশবাণী সংবাদকে তিনি বলেছেন, রাজ্যের প্রতিবাদকারী ছাত্রছাত্রীদের আন্দোলনের সময় কোনো সরকারি প্রতিনিধি পড়ুয়াদের সাথে সাক্ষাৎ করা হয়নি। এদিকে বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল নির্দল সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠিয়েছেন। ঝাড়খণ্ডের JPSC ও JSSC পরীক্ষায় কথিত অনিয়মের বিষয়ে CBI তদন্ত এবং এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আজ 10ম দিনে পড়ল। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, 14তম JPSC প্রিলিমিনারি পরীক্ষা OMR শিট বিকৃত করা হয়েছে। 2028 লস এঞ্জেলেস অলিম্পিক গেমসের প্রস্তুতির জন্য দেশের 369 জন দক্ষ ক্রীড়াবিদকে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপসের আওতায় সহায়তা দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানিয়ে বলেছেন, এজন্য 125 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2030 সালে কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধ হতে চলেছে। বন্ধুদেশ কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহের অনুরোধে ইরানের বিরুদ্ধে তিনি নতুন করে সামরিক হামলার নির্দেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই মার্কিন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকারে হামলার একটি পরিকল্পনার জন্য প্রস্তুত ছিল বলে তিনি উল্লেখ করেন। পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। বিভিন্ন জায়গা থেকে নিরাপত্তা বাহিনী ও প্রতিবাদকারীদের মধ্যে হিংসাত্মক ঘটনার খবর আসছে। মানবাধিকার গোষ্ঠীগুলির অভিযোগ, হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ অরুণাচল প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং

0: সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিল্লির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন সংসদের উভয়সভার অধিবেশনই আজ বেলা দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। নতুন দিল্লির যন্তর মন্তরে আবার প্রতিবাদ বিক্ষোভ শুরুর ভাইরাল ভিডিও জাল বলে সরকার খারিজ করে দিয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
1: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ। শ্রোতাবন্ধুরা এবারে শুনবেন গজল, শিল্পী সঞ্জয়িতা পাল।

0: WFI chief Brij Bhushan Sharan Singh in sexual harassment case filed by some women wrestlers. India achieves over 5 lakh Aadhaar verified organ donation pledges, stands third globally in number of organ transplants. US and Iran expected to hold next round of peace talks today. And weather department forecasts heavy to very heavy rainfall over Arunachal Pradesh, Bihar, Sub-Himalayan West Bengal and Sikkim for today. With that, we end the midday news.
1: সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন লোকগীতি, শিল্পী সত্যকী।

শ্রোতা বন্ধুরা শুনলেন লোকগীতি, শেষ হলো লোকগীতির আসর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগা হার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে শুনবেন মনসা মঙ্গল পর্ব, চাঁদের কন্যা জরুনী।

0: থাকা স্বাভাবিক।
1: জোড়নি অংশগ্রহণে ধর্মনগর জলাবাসার সুধাংশু দেবনাথ ও সহশিল্পীরা।
2: বল হরি।

সেই তো কন্যার গুণে, আর হারাইলে দনানে, মরিলে মরা যাইতে পারে। সত্যমতি অতিশয় দেবতা সাক্ষাৎ হয় শরণে জানায় দেবপুরে। এই মতে কন্যার কথা সর্বগুণে বিভূষিতা জানি আমি কহিন তোমারে, হাসিয়া বলয় ছান্দে, আর যদি তাকে নির্বন্ধে এই কন্যা করাইব বিয়া,

চড়াইল আপন রাজ্য চম্পক নগরী, বনারণ্য চড়াইল গ্রহণ গাম গহন গাম দেশ ও গো সাক্ষাৎ।

জলে নামি করব ক্রীড়া আর খণ্ডিব বসন্ত পীড়া শীতল হইবে কলেবর। শুনিয়া বিপুলার বাণী দুর্পুলা চলিলেন পুনি জতায় আছে নরেশ্বর। দুর্পুলা কয় জুড়ো হাতে আবার বাক্য শুনু নরনাতে বিপুলায় পাঠাইলাম আরে বিপুল।

কখন না শুনব উত্তর, আর আজ্ঞা নাই দেন পিতা বলেন বিস্তর। সাত পাশ ভাবিয়া কন্যায় গো বুদ্ধি স্থির করি, আর তরিতে বাপের আগে মিলিলেন সুন্দরী। কন্যাকে প্রভুত দিল গো মধুর বসনে।

আরে বাপ, দুর্বলা পাঠাইনু, আর সেই তো কারণে তোমার আজ্ঞা নিতে আইনু। মুদ্রিত দুলাই চড়ি গো যায় ছন্নমুখী, আর আগে পাশে চলিয়া যায় শতজন সখী। ব্রাহ্মণ

0: শুনলেন মনসা মঙ্গল গান পর্ব চাঁদের কন্যা জুড়ুনী। অংশগ্রহণে ছিলেন ধর্মনগর জলাবাসার সুধাংশু দেবনাথ, রাকেশ নাথ, পুতুল রানী মালাকার, সুখেন্দু মালাকার, অপূর্ব দাস এবং প্রদীপ মালাকার। এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30।
1: শুনলেন মনসা মঙ্গল। শ্রোতাবন্ধুর অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে পর্যায়ক্রমে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অববহিত পরেই মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

শুনলেন বিবি ভারতীর অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন কিষাণবাণী, 6:30 মনসা মঙ্গল, সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:10 শুনবেন পড়াশোনা, 8:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, রাত 9টায় ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন বাংলা আধুনিক গান, 9:30 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন দেশাত্মবোধক গান, 10:20 শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর শুরু করি। আর আজ আসরে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু।
1: নমস্কার,
0: তো
1: আমার নাম,
0: আপনার পরিচয় খান দিলাওকা।
1: নমস্কার, আমার নাম স্বপন মালাকার, আমি একজন কৃষিবিদ।
0: আচ্ছা, তো আজ কিতা আলোচনা করতে আসরো?
1: আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের সবজির যে বীজতলা প্রস্তুত করা হয় সেটা সম্বন্ধে, পাশাপাশি যেহেতু এখন ধানের বীজতলা প্রিপারেশনের যে একটা মরশুম যাচ্ছে, পাশাপাশি আমরা ধানের বীজতলা প্রিপারেশন বা তৈরি কীভাবে করা যায় সেটা নিয়েও একটু আলোচনা করব।
0: আচ্ছা, খুব মূল্যবান আলোচনা, তো শুরু করে দিন।
1: প্রথমত যদি আমরা সবজির ক্ষেত্রে বা ভেজিটেবলের ক্ষেত্রে বীজতলার কথা আলোচনা করি, প্রথমেই কৃষক ভাইদের দেখতে হবে যে জমির লোকেশনটা কোথায় আছে, মানে লোকেশনটা আপনার বাড়ির আশপাশে থাকলে ভালো, যাতে সব সময় সেটা তদারকি বা সব সময় মেনটেন করা যায়, এবং জমির যে লোকেশনটা সেটা একটু উঁচু জমিতে হলে ভালো হয়, কারণ যেহেতু এখন বর্ষাকাল, সব সময় বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, তো জমির লোকেশনটা যাতে একটু বাড়ির পাশে এবং একটু উঁচু জমিতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং জমির যে নিষ্কাশনী ব্যবস্থা, জল নিষ্কাশনী ব্যবস্থা, বৃষ্টির পর যাতে জল না জমে থাকে সেদিকে একটু লক্ষ্য রেখে আপনার বীজতলা বা সিডবেড প্রিপারেশন করতে হবে। তো প্রথমেই সিডবেড প্রিপারেশন করতে গেলে আপনাকে যেই জমিটাতে করবেন সেটাকে যদি আপনি এক ধরনের প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে রেখে দেন,

0: কিছুদিন, তাহলে কি হবে, সূর্যের আলোতে যে টেম্পারেচারটা বৃদ্ধি পাবে পলিথিনের নিচে, তাতে জমিতে যে সমস্ত পোকামাকড় বা ক্ষতিকারক জীবাণুগুলো আছে সেগুলো মারা পড়বে এবং আপনাদের পরবর্তী সময়ে চারাগুলো সুস্থ এবং সবল রূপে আপনি মূল জমিতে স্থানান্তর করতে পারবেন। তো এটা করার পর কিছুদিন পর আপনি পলিথিনটা উঠিয়ে প্রথমত আপনাকে একটা ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড ওই বেডের মধ্যে স্প্রে করতে হবে এবং তারপর আপনার কীটনাশক বা ইনসেকটিসাইড করতে হবে এবং এরপর আপনি শেষের দিকে জৈব উপাদান যেমন ট্রাইকোডামা ভিড়িডি সিউডোমোনাস ফ্লোরোসেন্স এইগুলো দিয়ে আপনি বীজটা শোধন জমিটা শোধন করতে পারেন। শোধন করার পর আপনি বীজ বপন করতে পারেন। জৈব পদার্থগুলো শেষের দিকে বলছি কেন, কারণ যদি আপনি জৈব পদার্থ বা জীবাণুসার যেগুলো আমরা বলি উপকারী যেগুলো অর্গানিক সেগুলো দিয়ে যদি আগে বীজটা শোধন করে নেই বা জমিটা বা বীজতলাটা যদি শোধন করে নেই আর পরে যদি আমরা কেমিক্যালটা ইউজ করি তাহলে কি হবে, উপকারী জীবাণুগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। তার জন্য আমাদের জৈব পদার্থ বা উপকারী জীবাণু দিয়ে শোধন পরে করতে হবে আর প্রথমে ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে আপনার বীজতলাকে শোধন করে নিতে হবে। তারপর হচ্ছে আপনার বীজ বপনের পালা। অবশ্যই কৃষক বন্ধুদের নজর রাখতে হবে যে বীজগুলি যাতে লাইন সোয়িং বা সারিবদ্ধভাবে লাগানো যায়, কারণ সারিবদ্ধভাবে লাগালে কি হবে, সূর্যের আলোটা মানে সুন্দরভাবে পড়বে এবং হাওয়া চলাচলটা যেটা আপনার এই নার্সারির বেডে হবে সেটা সুন্দরভাবে প্রত্যেকটা গাছের গায়ে লাগবে। তার জন্য আপনাকে সারিবদ্ধভাবে লাগাতে হবে এবং আমরা যেইভাবে বীজতলাটা শোধন করলাম ঠিক সেইভাবে আমাদেরকে বীজগুলোকেও শোধন করতে হবে। সেম প্রসিডিউর আপনারা কৃষক ভাইরা প্রথমে আপনারা ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করবেন, মানে যদি ছত্রাকনাশক 2 গ্রাম করে দিলেই হবে, 2 থেকে 3 গ্রাম এই ছত্রাকনাশক দিয়ে আপনারা বীজটাকে প্রথমে ভিজিয়ে রেখে দেবেন। তারপর আপনারা কীটনাশক দিয়ে এটাকে ট্রিটমেন্ট করবেন, ভিজিয়ে রেখে দেবেন। তারপর শেষের দিকে আপনারা ট্রাইকোডারমা ভিড়িডি বা সিউডোমোনাস ফ্লোরোসেন্স জাতীয় উপকারী জীবাণু দিয়ে সেটাকে শোধন করে তারপর আপনারা লাইন সোয়িং বা সারিবদ্ধভাবে বীজতলাতে রোপণ করবেন।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা দাদু। কারণ গাছ লাগানোর ফসল ফলানোর ওটাও তো হইছে প্রথম কাজ, ও সেরা যদি আপনার বালা না হয় তে কিন্তু ফসল বালা হইতো না বা আপনি লাভজনক সেই কিছু চোখে দেখতা না। তো আপনি খুব সুন্দর আলোচনা কররা। তো ও যে ছত্রাকনাশক বা ওটা যে আপনি কইছেন শোধনের ব্যাপারটা, আচ্ছা মাটির মাঝে মাটির যে তৈরির ব্যাপারটা হইলা অন্য গোবর সার কিছু দিতানি ওটা একটু?
0: অবশ্যই, যেটা গোবর সার বা ভার্মিকম্পোস্ট, একদম ভার্মিকম্পোস্ট বা গোবর সার দিয়ে যদি আমরা বীজতলাটা প্রস্তুত করতে পারি তাহলে চারা গাছ অবস্থায় গাছের যে তার নিউট্রিশন বা খাদ্য যোগানটা সেই গোবর সার বা জৈব পদার্থ থেকে চারা গাছরা নিয়ে নিতে পারবে। অথবা যদি কেউ কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে চান করতে পারেন, তবে কেমিক্যাল ফার্টিলাইজারটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করলে বা বাদ দিলে ভালো, কারণ দেখুন কেমিক্যাল জিনিসটাই হচ্ছে ক্ষতিকারক। বর্তমান সরকার, ত্রিপুরা সরকার বলুন, আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার বলুন, সবাই কিন্তু অর্গানিকের উপরে একটা জোর দিচ্ছে। তার জন্যই আমাদের যতটুকু সম্ভব, আমরা তো 100% করতে পারবো না, আস্তে আস্তে সেটাকে অ্যাভয়েড করে করে নতুন করে আমাদের নতুন যে অর্গানিক ব্যবস্থা সুসংহত ব্যবস্থা সেগুলোকে অ্যাডাপ্ট করতে হবে। তার জন্য যতটুকু সম্ভব আপনারা কেমিক্যাল জাতীয় মেডিসিন ঔষধ বলুন সার বলুন সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন এবং অর্গানিক পদ্ধতিতে জৈব পদ্ধতিতে ন্যাচারাল যে সিস্টেম আছে সেই পদ্ধতিতে করলে আমরা অনেকাংশেই বেশি উপকৃত হব।
1: আচ্ছা, অন্য যে গোবর দিবা এটা কি তা কাঁচা গোবর দিবা নি না শুকনা গোবর দিবা?
0: সেটা একটা ভালো পয়েন্ট। অবশ্যই কাঁচা গোবর দিবেন না, কারণ কাঁচা গোবর দিলে সেটাতে

0: পোকা লাগার সংক্রমণ হবার ব্যাপারটা বেশি থাকে। গোবরটাকে আপনারা পুরনো গোবর দিতে হবে, যেটাতে মানে ময়েশ্চারের পার্সেন্টেজ বা যে জলীয় যে মানে ইয়েটা সেটা কম থাকে। ধরুন আপনি একটা পুরনো গোবর হাতে নিলেন, সেটা মানে দলা পাকাচ্ছে না, আবার ডাস্ট ডাস্টও এমন একটু হালকা ভেজা ভেজা টাইপের হবে, কিন্তু পুরনো হবে। আপনি ফ্রেশ গোবর বা কাঁচা গোবর কখনোই জমিতে বা বীজতলাতে দিতে পারবেন না, দিলে আপনার রোগ পোকার আক্রমণটা আরো বেশি হবে, গাছের গোড়া পচে যেতে পারে। তারপর আপনার যেটা আপনি বপন করে নিলেন সেই দিক থেকে এখন আপনাকে রেগুলার পর্যবেক্ষণ করতে হবে এবং মনিটরিং করতে হবে যে আপনার চারা গাছগুলো সুস্থ আছে কিনা, কখন জলের দরকার সেটা স্প্রে করতে হবে। যদি বৃষ্টির দেখা যায় বৃষ্টি বেশি হচ্ছে, তাহলে আপনাকে সেটাকে সেইভাবে মানে জলসেচ থেকে বিরত থাকতে হবে। যদি জলের প্রয়োজন হয় তখন জল দিতে হবে, সেদিক থেকে নজর রাখতে হবে। পোকামাকড় লাগছে কিনা চারা গাছে সেদিক থেকে নজর দিতে হবে,
1: ওটা বেশি নজর দিতে হবে।
0: কোনো কোনো ছত্রাকজনিত রোগ, যেটা বিশেষ করে আমরা বীজতলাতে যেটা রোগ হয় ড্যাম্পিং অফ বলি, চারা গাছের ঠিক মাটির উপরের অংশে গাছ ঢলে পড়ে যায়, ছোটো ছোটো গাছ ঢলে পড়ে যায়, সেটাকে ড্যাম্পিং অফ বলি, সেটা হচ্ছে কিনা তার দিকে নজর রাখতে হবে। এবং পলিথিন শিট দিয়ে একটা বাঁশের যেটা আমরা বলি তাঁবু টাইপের করে সেটাকে ঢেকে রাখতে হবে, যখন সূর্যের তীব্রতা বেশি হয় তখন ঢেকে রাখতে হবে। এবং উপর দিয়ে যদি কেউ গানি ব্যাগ বা আমরা যেটা বস্তা বলি সেটাকে দিয়ে ওঠার উপরে যদি জল স্প্রে করা যায় তাহলে টেম্পারেচারটা অনেকটা কন্ট্রোলে থাকবে।
1: আচ্ছা, ওহন আমি জানতাম চাইমু এই কোন সারা কত দিনের নিয়ে লাগানি, যেমন মরিচের রাখুন।
0: দেখুন, মরিচ বেগুন বা টমেটোর ক্ষেত্রে যদিও টমেটোটা জাস্ট আরও মাসখানেক পরে কৃষকরা লাগাতে পারবে, এগুলোর বয়স মোটামুটি আপনাকে এক মাস বয়স 25 দিন থেকে এক মাস বয়সের মধ্যে আপনাকে মূল জমিতে স্থানান্তর করতে হবে। আর যদি ফুলকপি বলি, বর্তমানে যদিও আমাদের সরকার থেকেও কিছুটা বিভিন্ন ধরনের স্কিম থেকে বীজ প্রদান করা হচ্ছে আর্লি ভ্যারাইটি বা আমরা বলি যে ট্রপিক্যাল ভ্যারাইটি, হ্যাঁ গ্রীষ্মকালীন যেগুলো বা বর্ষাকালীন যেগুলো ভ্যারাইটি, সেদিকে বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে, তো সেই দিকটায় আপনাকে 20 থেকে 21 দিনের বয়সের ফুলকপির চারা এবং বাঁধাকপি 22 থেকে 25 দিনের চারা আপনাকে মূল জমিতে লাগাতে হবে। আর যদি সেমিট্রপিক্যাল হয়, মোটামুটি ধরেন আপনি ভাদ্র মাস বা আশ্বিন মাসের দিকে চারা বপন করছেন, তাহলে সেটাকে আপনি 25 থেকে 30 দিনের বয়সের চারাও আপনি মূল জমিতে স্থানান্তর করতে পারবেন। কিন্তু যদি ট্রপিক্যাল হয় মানে যেটা বর্ষাকালীন বা যেটা এই যে গ্রীষ্মকালীন যেটা কম দিনের ভ্যারাইটি, সেটাকে আপনাকে অবশ্যই 20 থেকে 21 দিনের মধ্যে মূল জমিতে স্থানান্তর করতেই হবে।
1: আচ্ছা, তো এই গেল তো আপনার মানে সবজির বাস্তুর কথা। এখন ধান ক্ষেতের কথা কইরাম, ধানের যে সেরা আমরা তুলতাম এসেরাই পদ্ধতিতে যারা করবা তারা তো 10-12 দিনের সেরা রুইবা, আর যারা নর্মাল পদ্ধতিতে ক্ষেত করবা তারা কতদিনের সেরা নিয়ে লাগাইতো, বা এসেরাইটাও কি 10-12 দিনের থেকে বেশি হইলেও কি কোনো ক্ষতি আছে?
0: দেখুন, এসেরাইয়ের যেটা নির্দিষ্ট বয়স সেটা 10-12 দিন বা অনেক সময় 8 দিন যদি কেউ লাগাতে চায় সেটাও পারবে, কিন্তু 14 দিনের বেশি যাওয়াটা ঠিক নয়, কারণ যেটার যেই রকম সিস্টেম তৈরি করা হয়েছে বিজ্ঞানসম্মতভাবে সেটাকে সেইভাবে মেনটেন করা ভালো। তো 10-12 দিনের বয়সের যারা আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাগানোর এসেরাইয়ের ক্ষেত্রে, এবং লাইনগুলো অবশ্যই মেনটেন করবেন 25 সেন্টিমিটার থেকে 25 সেন্টিমিটার, হ্যাঁ লাইন থেকে সারি থেকে সারির দূরত্ব 25 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 25 সেন্টিমিটার, ওইভাবে এসারাইগুলো আপনারা অবশ্যই মেনটেন করবেন। কারণ এসারাই করলে কি হয়, আপনার জমিতে যে জলের পরিমাণটা অনেকটাই কম লাগছে, প্রথমত শুরুর দিকে অনেকটা কস্টিং বা লেবারটা বেশি লাগলেও পরে কিন্তু আপনার যেটা আমরা ধানের ঘাস নিড়ানি বলি বা জল জলের ক্ষেত্রেই বলি বা বিভিন্ন ধরনের সার ওষুধের ক্ষেত্রেই বলি, সবগুলোর খরচাই কিন্তু কমে যাচ্ছে। কারণ লাইন সোয়িং যখনই হবে বা লাইন করে যখনই আমরা চারা গাছগুলো লাগাবো, তখন ঘাসের নিড়ানি দিতে আমাদের ইজি হবে, হাওয়া বাতাসটা গাছ ভালোভাবে পাবে, সেই দিক থেকে আমাদের অটোমেটিকলি কস্টিংটা কমে যাবে, গাছের পাশখাটির সংখ্যা বেশি হবে, গাছের গ্রোথ ভালো হবে, গাছের ফলন এছাড়াইয়ে

0: মোটামুটি ছ থেকে সাত মেট্রিক টন হবে। কিন্তু নর্মালি যদি আমরা ট্রেডিশনাল ওয়েতে করি বা যেটা কনভেনশনাল মেথডে যদি আমরা করি, সেখানে 2 থেকে 3 টনের মতো হবে। তো অলমোস্ট ডাবল। তো আমি কৃষক ভাইদের অবশ্যই বলবো যে এসআরআই পদ্ধতিতে ধান চাষ করুন, অধিক মুনাফা পান, অধিক ফলন পান। আর যদি কেউ কনভেনশনাল বা যেটা আমাদের যেটা চলে আসছে সেই পদ্ধতিতে করি, তাহলে গাছের বয়স যেটা বলা যাবে সেটা হচ্ছে একটা আমাদের থামরুল আছে, যত মাস তত সপ্তাহ। যদি কোনো ভ্যারাইটি 3 মাসের হয় তাহলে ওই ভ্যারাইটি 3 সপ্তাহের মাথায় আপনাকে মূল জমিতে স্থানান্তর করতে হবে। যদি সেটা 120 দিনের ভ্যারাইটি হয় তাহলে 4 সপ্তাহ, মানে 30 দিনের চারার বয়স অবস্থায় আপনাকে মূল জমিতে স্থানান্তর করতে হবে।
1: আচ্ছা, আর ও যে তুলার ব্যাপারে, সারা তুলার ব্যাপারে, তুললে ভালো হইব, ওটা একটু কইনা।
0: চারা তোলার ক্ষেত্রে যদি বাড়িতে মহিলা লোক থাকেন, আমরা জানি যে চায়ের ক্ষেত্রে বা চারা বিভিন্ন ধরনের চারা গাছের ক্ষেত্রে মহিলারা ভালো কাজ করতে পারেন, তো এদের দিয়ে করালে খুবই ভালো হবে, ওরা খুব স্মুথলি করতে হবে। কারণ এসআরআইয়ের ক্ষেত্রে খুব ছোট চারা এবং খুব কচি চারা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে ওরা করতে পারবে। এইভাবে আপনারা করতে পারেন।
1: আচ্ছা, না অনেকে আছে যে টানিয়া তুলি লাইলা ইয়ে কইরা, না এটারে মানে একটু সুন্দর কইরা আলতো কইরা তুললে খুবই ভালো হয়।
0: হ্যাঁ, সেটাই বলছি, আলতো করে তুলতে হবে।
1: কারণ এইগুন তো একেবারে কষি থাকবো, ও যে এসআরআই এর সারা একেবারে কষি।
0: আরেকটা প্রসিডিউর আপনারা অবলম্বন করতে পারেন, ডেপক মেথড বলে, সেটাকে যদি কেউ করতে পারে, ট্রের মধ্যে, যেটা কংক্রিটের ট্রের মধ্যে বা একটা ম্যাট্রেসের মধ্যে চারাগুলো আপনারা করে যদি লাগান তাহলে আরো ইজি হয়ে যাবে প্রসেসটা। সেটাকে ডেপক মেথড বলে, মানে কংক্রিটের কোনো একটা ফ্লোরের মধ্যে বা যে কোনো একটা কাঠের ফ্রেম বানিয়ে সেটার উপরে। আর বর্তমানে বিভিন্ন ধরনের কেবিকেতে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে ওরাও ওই প্রসেসই অবলম্বন করছে, ট্রের মধ্যে চারা করে নিচ্ছে, ট্রেটাকে টান দিয়ে সরিয়ে নিচ্ছে, অটোমেটিকলি চারাগুলো টান দিলে হাত দিয়ে আমরা আলতোভাবে সরিয়ে নিতে পারছি একটা একটা করে। সেটা একটা কৃষক ভাইরা করতে পারেন।
1: আচ্ছা, তো এই গেল চারার মানে একেবারে তোলার থেকে করার থেকে লাগানি পর্যন্ত। তো আরেকটা কথা যে ও যে বীজ গুনছে, ধানের বীজ ওইখান বা এইগুন কিতা বীজাইয়া চারা করলে বালা?
0: অবশ্যই আপনাকে ধানের বীজগুলো ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে যখন সেটা মোটামুটি স্প্রাউটিং অবস্থায় আসবে, মানে জাস্ট একটা শিকড় বা একটা দুটো একটা যে গ্রিন পাতাগুলো দেখা যাচ্ছে বেরোচ্ছে, সেই অবস্থায় আপনাকে সেই ধান বীজগুলো আপনার নার্সারি বেডে বীজতলাতে ছড়িয়ে আপনাকে দিতে হবে। তো নার্সারি ওইখানটাও একটা প্রসেস আছে, যেটা আগে আমরা বললাম সবজির জন্য নার্সারি বেড এবং ধানের জন্য নার্সারি বেড কিন্তু সম্পূর্ণ আলাদা। ধানের ক্ষেত্রে সেটাকে আপনার কর্দমাক্ত জায়গায় আপনাকে বপন করতে হবে এবং বেড তৈরি করতে হবে। মোটামুটি 10 থেকে 15 সেন্টিমিটার বেডের উচ্চতা হবে এবং ধরুন 45 থেকে 45 সেন্টিমিটার আপনাকে ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে, যাতে বৃষ্টি হলে জলগুলো দ্রুত বেরিয়ে যায় এবং মাটিটাকে জলের সাথে ভালো করে কর্দমাক্ত করে তারপর আপনাকে বীজগুলো বপন করতে হবে। স্প্রাউটেড যে সিডগুলো আমরা বলি, মানে স্প্রাউটিং অবস্থায় যেই এই ধানের বীজগুলো আছে সেগুলোকে আপনাকে বপন করতে হবে।
1: আচ্ছা, এটা তো গেল ধানের ক্ষেত্রে। আর ইয়র সবজির ক্ষেত্রে বাস্তুত যেটা লাগাইতা ওটা বীজও বীজাইয়া লাগাইলে কিটা?
0: হ্যাঁ, আমি যেটা বললাম প্রথমেই বলেছিলাম যে বীজগুলো ভিজিয়ে রাখতে হবে এবং সেটাকে ছত্রাকনাশকের সাথে ভিজিয়ে রাখতে হবে। তাহলে যদি কোনো ছত্রাকের প্রবণতা থাকে ওখানকে ওই বীজগুলোতে, যেটা পরবর্তী সময়ে চারাগাছ নষ্ট হবার প্রবণতা থাকে, সেটা আপনার ছত্রাকনাশক দিয়ে ভিজিয়ে রাখলে সেটা কেটে যাবে।
1: আচ্ছা, তো অনেকে আমার শোনা কথা যে ও যে শশা গাছ কইন, জেঙ্গা গাছ কইন, ওটা যদি সেরা করিয়া নিয়া লাগানি যায় তে বলে বেশ বেশা ফসল ফলে, আগে কথা কিটা ঠিক নি?
0: অবশ্যই, আগে আমরা কি করতাম, আগে আমরা ওই এক একটা করে ঝাড় করতাম এবং ঝাড়ের মধ্যে 5-6টা করে বীজ

0: গোপন করতাম, কিন্তু বর্তমানে বিভিন্ন রিসার্চের মাধ্যমে দেখা যাচ্ছে যে সেই সমস্ত চারাগুলো যদি আমরা ট্রের মধ্যে করে নিই তাহলে আপনার বীজের পরিমাণ কম লাগছে এবং চারাগুলোকে আমরা সুস্থ সবল অবস্থায় আমরা মূল জমিতে বপন করতে পারছি। প্রত্যেকটা ট্রে পাওয়া যায় বাজারে কিনতে পড ট্রে বলে, সেটাকে একটা একটা করে দানা দিয়ে আমরা চারাগুলো তৈরি করতে পারি এবং তারপর মূল জমিতে আমরা স্থানান্তর করতে পারি।
1: তো খুব সুন্দর আলোচনা শুনলাম দাদাবু, আজ আসরতনে উঠি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষানো কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লাগাতার প্রয়াসরত হে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষোঁ মে খেতি কো আধুনিক আর কিষানো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষান বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা। দেশ কে 80% সে জ্যাদা কিষান এসে হ্যায় জিনকে পাস 2 হেক্টর সে ভি কম জমিন হ্যায়। আব দেশ মে इन्हीं छोटे किसानों को ध्यान में रखते हुए कृषि सुधार किए जा रहे हैं, निर्णय लिए जा रहे हैं।
2: प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की शुरुआत 24 फरवरी 2019 को माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के द्वारा की गई थी। पीएम किसान योजना का पूरा खर्च भारत सरकार वहन करती है। इसके तहत लाभार्थी किसानों को हर साल 6,000 रूपए की सम्मान राशि, 2,000 रूपए की 3 समान किस्तों में सीधे उनके बैंक खातों में हस्तांतरित की जाती है। अब तक 11 करोड़ से भी अधिक लाभार्थी किसानों के बैंक खातों में 1,58,000 करोड़ रूपए से अधिक की राशि सीधे ट्रांसफर की जा चुकी है। किस्तों की जानकारी किसानों को SMS के माध्यम

শুনলেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: মনসা মঙ্গলে আজকের পর্ব লখাই বিপুলার বিবাহ, পরিবেশনায় উপতাখালী ধর্মনগরের স্বপন কুমার পাল ও তার দল।
1: বলো বলো মা বিশ্বরে সোমেশ্বরী অষ্টনাগপ্রীতে, বলো।

0: এতক্ষণ শুনলেন মনসা মঙ্গলের লখাই বিপুলার বিবাহ পর্বটি। শিল্পীরা ছিলেন উপতাখালী ধর্মনগরের স্বপন কুমার পাল, ব্রজেন্দ্র কুমার নাথ, সুবল শীল, রঞ্জিত গোস্বামী, অজিত পাল, মহামায়া দেবনাথ, বিভাস দাস ও সুকৃতি মালাকার।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30।
0: মনসা মঙ্গলের পরবর্তী পর্ব লক্ষিন্দরের দেশে যাত্রা।
2: শুনলেন মনসা মঙ্গল, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলা শহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে কক বরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা, তাবুক চেংজা গো চিনি তিনি হরনি ককবরক আওয়াই পান্দা পান্দানি পুইলেও তিনি খানার জাগানে আজু আচুনি কথমা পান্দা
1: খাতমা পান্দাও তিনি খানাবায়ানো কেরাং কথমা কলম পাকইনা সাওই খানারুয়ানো রাধা মাধব দেববর্মা
2: ও থাকু নংবু ফুরো বইনি কামিনি কি ফিলকা
3: ফার্মাই সক মানের ফাইমানি ফাইমানি সাজাং সকা নক সক মানি তাবু আং ও সক নকাই নাই নকা সৌ দমান যা
2: থাকু সিং তা নিজের কাছে কেরাং কথমা খানানো গেছে ফাইও
3: কেরাং কথা খানানি আর দিল থাইসা সাই খান সাকাবলা তিনি তাই তাই সানা দিয়ে হাকে না
2: এই থাকু
3: দ হাকে আই তোমার কথা সানাই দং না তিনি
2: থাকু নি তাম তাম কেন কত মাটাও
3: দং বুড়ি পড়া থাকাই মানে সিমিং টিপে মানে তিনি তাই কলম্বা কিনা দং তা
2: ও ইংকা থাকু নিং চিং তিনি কলম্বা কিনা কিছু সাইকেল আসছে দি
3: ও নর নু খাই যান সাই মাখা নর তিনি ব কথা খানা বাকে ফালো ফাইও
2: ই থাকু
3: বয়ার বাই ঘুমতো ইয়া না নদী খামলাই দিয়ে আসুক সিরে হাকে আগে ফুরো কাইসা কামিও নুকসাব তাকুক চিনি দমানি দো বড় তাকুক চিনি বেড়ে তাকুক দ কাইজাখা যতন কসু তাকুক সাজা কাজে খো সালসা বুবাসই সং খরক দক তাই বুবান রক হুক পাকলা টাংলায়ু আপুরু বেলাই সাতুং আসার মাস নি তাল সাতুং সাতুং তামং তামং বুবাসই সং বুবান সাব মনাই নং দঙনি তুই কসাং তিলক বাই তুই খগুই সঙ্গ খারি জমান
2: ও থাকু বরগাপুরু তুই ন তামাই নংলাই
3: তিলক বই তিন
2: তিলক বই নাই
3: আগে তিলক বই তৈ বড় লুতার গ্লাস মানাসা
2: ও
3: তামা আবার নলকায় বুবর লগব তুই তিলক

0: రాసుకొని ముఖానికి ఒక లైర్
1: ఆ
0: పరిస్థితి బతాం వాసక ఆ అని బాజిసం బాజిసం ఆ ఖరగ్ బాజిసం అని ఆతాసం అని బాబుసం ఆమాసం దొంగ నక్ దొంగ జాని మాస దొంగ బొంగ ఖాతంజాగై మైదం మాజాగై రాసమాల పడితే పడితే ముక్తురికి లేకాయ ఆ రాసుకొని జాహు రగై దొంగని బిరు ముఖాంగ థప్సా ముక్తురి కలైరి ఖాతక
2: আসি দো
0: পরিবাই তুই সার চাই প্রসাদ রাই তোমা জরা খাই রাজকন্যা শুঙ্গ নতা মঙ্গই রাজমালা পুঁথি পরি ফুরু মা কাপ আন সাইখানার দি নং সাই আঙ্কাই আং বেলাই দুঃখ নাই সাই সাই সুপান থইবার মান আনো মাস মাস মাস আনাই তামনি দুঃখ নাই নং নিন মুক্তি গলাই তামুই কাপ আনো কিসা সাই খানার গাড়ি অক সাইকে আং তিনি থুস থইয়া মাস মাস আনাই আকং উলবো সাবো নাই দি নি না কামি দন্ত আনিব দ আনিব আমার বাবু আং আমার বাবু দাদা বাসুই সঙ্গ খাতঙ্গই নগ থানানি মুসঙ্গই মা কাপ যাও আং অর ফাইমানি বিষয় বিশি দক ওখা নাইজু মকল পাহাই নাইথক নি নে মায় বাই আং কচাই দং
1: যাও ববন যতন কক সাই খেলার কথা না
0: কথমার বসাই খেলার কথা আং নি মায় বাইছে আমার কথাই দমজাখা আমার বাকি মা কাপ যাবো হই বিহীন বখানি কোনো সাইখানা
1: কাটাকে
0: নি কলম্পাহা কইনা হিনই ফাইসিনাই তিনি সিমিং কলম্পা কইনা হাই নাইতক হই নন তিনি কলম্পা কইনা ফাইসিনাই নি কলম্পা কইনা হই ফারকাই আবুন উল কলম্পা কইনা বফানা সাং সাইও বাবু নজামানে নগ ন খাদং জাগৈ নগ থাঙানি মজুং যাবো ন খাদং জাগৈ নগ থান মজুং জাখানি সাতাক বপানা সাজা কাটা রাজা সাব মায় হাইকাই থাংলাইছে দি তুই থাঙ্গা আথাং আথাঙ্গ তুই থাং মা থাঙাই নিও নসাইরব থাঙ্গাই নগ মা থাঙাই নসাইরব তাম সান কিসা সাইদি হনই তাম তালাঙা হনই সান তাম তালাঙা মজুং মায়ংদা সান করেদা সান রিদা সান সনে সমুদ্র সান রাংসা সান উল অক সঙ্গে বসাই সাই সাবো কোনো উতলাইয়া যেন কনই থাঙ্গা যোগ
1: অ থাকো বলে রাজাবা দাম তলানাই সিংগাতা না
0: রাজাইয়া বখাই হাই উড়ি ফাইনিছে রাজা হাই রাজকন্যা বুফাস রাজা
1: অ বসং কাটা
0: বসং কাটা ও তাকো সিনি সে যতন কুসু বসা কাটা রাংসা উতলাইয়া রি রি উতলাইয়া সনে সমুদ্র উতলাইয়া মায়ং রাজা করে উতলাইয়া নং মায়ং সিমু থাকাই পাচা তাই কোন ফান বনাই আহি তাই পিন কখাই বখাই রাজকন্যা সিমু সাই কলম যে যে কানুই থাকুক উল বরফ হিজাং নই হিমলাই থাকমাং থাকমাং বিড়ি নক নক গাগ দর থাকা
3: আমি উল খে থাকো
0: থাকমাং থাকমাং বরফ নই বরফ হিজাং থাকমাং থাকমাং বিড়ি নক গানাও সৌগির খেতা বরফ আর নিম্বু ফাংসা কতর মা দো বিনি গাগ দর বি কলপা কইন সবই কলাঙ্গ নুফাং তলাব দংসং দিহনই আং বাজি সং বাজি অগ্রা সং বাজি কুসু সং বাজি গাছ সঙ্গে থাং সাইগ্রা না নুফাং তলাব দংরা দি বুফাং তলা দংরা দি বুফাং তলা দংরা দি গাই বুবাসী সঙ্গে থাং সাইকিয়া বলে বুবাসী অগ্রা থাং সাইকিয়া বাজি কত আং তো রাজন রাজকন্যা ন কলম কইন ফারগা কলম কইনা হাই আং নাইথক মানি ফেকা আনি বিহি আঙ্কা যুগ মানি বড়ি পিসা লাম সঙ্গে গাই বুবাসী অগ্রা তামনি হাঙ্কা বুবাসী অগ্রা হাঙ্কা আং তাও মাইতু বক্স ধরব মাইতে কারিগ্রা না মাইতে কারি বাই আগু বাই উল আং ফাইন নি তাই কেসে বাসি নি বাসি কাসান থাক সাইনি বব হাই হাই বিন বাসি কাসান থাক সাই কুয়া বাসি কাসার বাসি কাসার নান আং কাজু তুমানি বড়ি নাইফে দি মনা উ বুফাং তলা গাই ফেকা লামজন না হাদি বীর বাবুজি গজার বহন আংতো বসা বুক চার দ্রব বসা বুক চার বাজার না বসা বুক চার বাকি আং ফাই না গোটাই কেসে বাসিন আরো থাম কোয়া বউ নকলা ফারি দম নকলা ফার বাকি আং ফাই না তাই কেসে নিম বাসিন সাং থাং সাই দি বউ থাং সাই মালে বউ হাই মগদি হেলপ দং ফ
1: ও থাকো কে কেসে যাই খাইলে
0: হাই ভাই মা তাই কেসে বউ মসো বাড়ি দং দং হাই মা বউ বাসি সং খর দং না চাবু তুমনানি কিছু জরার থাঙ্গি দিবা জরা জরা থাঙ্গি গাই বউ বাসি সং খর দং না সবই তুমা কই তালাংবা বপ্তি অবস্থা নুখিয়া ইয়ে তাই যেসে গঠন আং থাকা কামি গুড়ি গুড়ি থক ফানাই বুড়ি মাসা দা কামি ও কামি গুড়ি গুড়ি থক ফানাই মানে তেলিজেক তা থক ফালাইনি বাসা জঙ্গ তেলিজেক হিনি খালাম

0: thago correction hame client ne bai thang chana nai mena ba lai khen hame moda thago
1: e abon abon samel ko abon hunmani na taburam di nal gujato na khaw ma sok badi kaisa sai tok marana abon seblo boi ni chana ta nai di abon sin sunu mu
0: nge thago jengon ba jala siwanu
1: ba ke ta bisa mal phiran ta
0: e thago aw
2: asak jora khana bai
3: asak jora asuwa chini kothma pandawo তিনি খানার দেখা কলম পাকই না কেরাম কথমা সাউই খানার রেখা রাধা মাধব দেববর্মা পান্দাও তাব খানার

আশিক জোড়া আজ ওয়া চিনি কথমা পান্দাও তিনি খেনার দেখা কলম পাকই না কেরাম কথমা সাউই খেনার রেখা রাধা মাধব দেববর্মা পান্দাও তাব খেনার জাগাই না যাদুনির চাপমা।

বেদালাই হুকাব মান্দু ইয়া খরি বলাই হুকাব তকসু মাইখেল জানুয়া না দেবী খাম্পলু সাবন খিবি না

0: tình với bộ ra nữ khá mấy cứ tao lên đi tập tâm mù xa nà ni.
1: বিশুল খিতে বর্মানি খরাং ভাই যাদনী রচাপ মুখ খেনা ভাই আকাশবাণী আগরতলা হরণ উপায় খেয়াছি নি তিনি হরণী কক পরব খাওয়াই পান্দা যত নো খুলুম ভাই।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ। এর পরপরই শুনবেন স্থানীয় বাংলা এবং স্থানীয় ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবরগুলো, লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতবি। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরতদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লির সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাট তিনটি বিধানসভার আসনের উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি, একটিতে কংগ্রেস, বাকিপুরে জিতেছে জনসুরাজ পার্টি। ইরান আজ স্পষ্ট জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো রকম আলোচনা চলছে না, এমনকি ভবিষ্যতেও কোনো রকম বৈঠকের পরিকল্পনা নেই। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে 11টি বিভাগে 8টি পদক জয় করার জন্য ঐতিহাসিক প্রদর্শনের প্রশংসা করেছেন। অভিনন্দন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছর মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর 2টায় অধিবেশন বসলে কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় উত্থাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়ার সংস্কারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। শ্রী মেঘওয়াল বলেন, সুপ্রিম কোর্টে ক্রমবর্ধমান বকেয়া মামলার সংখ্যা কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করাই বিলের মূল লক্ষ্য।
1: आज प्रस्तुत यह विधेयक भी न्याय क्षेत्र में उसी सुधार श्रृंखला की एक महत्वपूर्ण कड़ी है। वर्तमान परिप्रेक्ष्य में माननीय सर्वोच्च न्यायालय में लंबित मामलों की बढ़ती संख्या तथा न्यायिक कार्य प्रणाली को अधिक एफिशिएंट एवं इफेक्टिव बनाने के उद्देश्य से इस अमेंडमेंट बिल में चीफ जस्टिस ऑफ इंडिया सहित अन्य न्यायाधीशों की संख्या 34 से बढ़ाकर 38 किए जाने का प्रावधान किया गया है।
0: বিল পাশের পরেই লোকসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। এদিকে রাজ্যসভায় আজ পাশ হয়েছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা MSME উন্নয়ন সংশোধনী বিল। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনের সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যা সমাধানের সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিলটি। দুপুর 2টোর পর সভা বসলে MSME মন্ত্রী জিতেন রাম মাঝি বিলটি সভায় পেশ করেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন,

সাম্প্রতিক সময়ে এমএসএমই ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি, তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। বিল পাশের পর রাজ্যসভার অধিবেশনও দিনের মতো মুলতবি হয়ে যায়। উল্লেখ্য, এর আগে নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন রাজ্যসভার অধিবেশন বারবার এবং তারপর দিনের মতো মুলতবি করে দিতে হয়। একই কারণে লোকসভার অধিবেশনও বারবারের পর দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির উপর আলোচনায় অংশ না নেওয়ার জন্য বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে তিনি বলেন, লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংশোধনী বিল পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্যও আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল পাশের সময় বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছেন না। একাধিক বিজেপি সাংসদও বিরোধীদের এই নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে কংগ্রেস সভাপতি লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেছেন। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সভায় এসে এ ব্যাপারে বিবৃতি দিতে হবে। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ বলেছেন, গত 28 জুলাইয়ের নির্দেশে যাদের বিরুদ্ধে গুরুতর অতীত অপরাধের রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রেই কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা রক্ষা করতে কেন্দ্র বদ্ধপরিকর। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 18 আগস্ট। দেশের 3টি বিধানসভা আসনের উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি, একটিতে কংগ্রেস এবং একটিতে জনসুরাজ পার্টি। গুজরাটের মঞ্জালপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রভাই প্যাটেল জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভিকাভাই রাভারিকে 30,600 বেশি ভোটে হারিয়ে দেন। প্রবীণ বিজেপি বিধায়ক প্রাক্তন মন্ত্রী যোগেশ প্যাটেলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। দলের প্রার্থী ঘনশ্যাম সিং বিজেপির আশুতোষ তিওয়ারিকে প্রায় 6,000 ভোটে হারিয়ে দেন। প্রতারণার একটি মামলায় কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র ভারতীর 3 বছরের কারাবাসের প্রেক্ষিতে এই আসনটিতে ভোট গ্রহণ করা হয়। অন্যদিকে বিহারের বাঁকিপুর আসনে জনসুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর জয়ী হয়েছেন। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবেন। আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণীর সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরান আজ স্পষ্ট জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো রকম আলোচনা চলছে না, এমনকি ভবিষ্যতেও কোনো রকম বৈঠকের পরিকল্পনা নেই। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আজ মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার কর্মসূচি আছে বলে যে দাবি করেছিলেন তা পরস্পর বিরোধী প্রমাণিত হল। বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও ইরানের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনার কারণেই এর আগে পরিকল্পিত ব্যাপক হামলা স্থগিত রাখতে বাধ্য হন। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই ট্রাম্পের দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। কোন রকম আলোচনা চলা বা বৈঠকের পরিকল্পনার সম্ভাবনাও নস্যাৎ করে দেন তিনি।
পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাতভর বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যান, তাদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী আবারও গুলি চালিয়েছে বলে অভিযোগ। রাউলকোটে মধ্যরাতে আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনী চড়াও হয়। বিক্ষোভ

নারীদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। গত 50 দিন ধরে তারা ওই এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল আরও অনেকে আন্দোলনে যোগ দেন এবং ক্রমশ তা অঞ্চলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। পিওজেকের মানবাধিকার পরিষদের সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে, নিরাপত্তা বাহিনীর গুলি চালনায় এ পর্যন্ত 80 জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লাজিজ কুদরাজফের সঙ্গে বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে ভারত উজবেক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে এখন ওড়িশায়। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। তিনি আজ নতুন দিল্লিতে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাসের একটি মূর্তির আবরণ উন্মোচন করেন। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে পদক জয়ীদের ঐতিহাসিক প্রদর্শনের প্রশংসা করেছেন। ভারতীয় প্রতিযোগীরা ভারোত্তোলনের 11টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে 8টি পদক জয় করে। এর মধ্যে 1টি সোনা, 6টি রূপো এবং 1টি ব্রোঞ্জ। স্বর্ণ পদক জয়ীর জন্য 30 লক্ষ টাকা, রৌপ্য পদক জয়ীদের জন্য 20 লক্ষ টাকা করে এবং ব্রোঞ্জ পদক জয়ীদের জন্য 10 লক্ষ টাকা পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অসাধারণ প্রদর্শনের জন্য তাদের অভিনন্দন করেছেন। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল পাশ হয়েছে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশের তৎপরতা সহ অন্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের জন্য সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতবি। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।

Chinam Pirmong Bill, Nishai Nishidok Pasanka, MSME Ni Manita Sebrima Bill, Daiti Pashok Runatai, Kebumo, Pirana Raida Lightesa Klainano, O Bill Nina Harmo, Bill Noduki Kendra Hapang Motharogno, MSME Bebak in West Trade Receivables Discounting System is Seb by Pirana Nangnai, Koglam Salaima Kokpilo Kendra Nimotri. Jitan Rama Jishaka, Nishai, Chibri Chiba Bishua, Kokji Rasai Rizak Rangni Simitabu, MSME Baba Yolakani Rangmari, Bangi Kok Tamchisa Rizak Rang Banka. Bill Pass Ngmayagula Raja Sabana Adibation Kanapung Damchisa Jora Matak Rizaka. Hastivachung Perangni Seb by Train Tanglashu Sol Klairana Nahari, Nira. Sinichu ne kilometer rail line, Sung Perangni Sebrima Samung Paike Hani Saka, Sung Perang Montri Ratan Lal Na, Tini Onokuti Hankor Kumar Gato, Sung Perang Naikuni, Malak Tham Nokne, Holong Tong Kaima Pandawa, Bo Kogno Saka, Aro Manjaka, Emile Bogoban Chandra Das, Onokuti Jila Polishan Nikasko Akra Amalendu Das, Abuna Karibo, Hugbar Montri Tini 40 Grai, Jagannath Pura, Kaham Busilis, Nam Nani. Plantai Kumar Gato Bak Nikel Mung Bedekni Haba Nok Nikotal Tangzak Nok No Sengirika Akasbani Agutla Kandruni Okokuma Kanaitong Bayu Akasbani Koktumani Update Mana Bagi Login Kalaidi www.newsonair.com News on Air Apo Follow Kaidi Hadalama Facebook Day X Handle All India Radio News Day Instagram page AR News Alerts, Naiti official YouTube channel News on AR. Abuna Kariba Akas Bani Agutala Kandrani Koktuma update Manake X handle Akas Bani News Agutala Facebook AR News Agutala, the YouTube Akas Bani News Agutala, Nanyanangana. Hastani Lai Buma Gunang Kermutai Tinini Simi Changzagana Rajan Rugitina Hor Damchi or Korangti Samani Bishingti Nokas Haltani Kermutani Jugalimu Changzagana Hasti Tripurani Bubu Grani Nokung Agurtala Kutal Habili Eba Ozenta Prasad Noklawate Kusam Habili Eba Chibri Mutai Noklawa Omutai Songza Zagana Pia Omutai Rumani Rajawa Tonkosong Lukuro Aro Habnani Karjak Serang salo korang ti samani bising ti omotai pairi jagana. Bidan sabani speaker ampodo jamatia tina gumoti hankar kila bloko sombrito samang butangno jengereka pando speaker ampodo jamatia kok narak thani shaka kamini burirokno baitang chukzak khalaina baitang chukzak bodono rang thongti kara khalaina tai bengni lakani jora bangruna nahari o samang butang songcha jaka tini no sibiro kai thamchi baitang chukzak bodolna khok buri chine rasai rangni lakani gosimung rekha tripura gramin jipika mission chatan সংসাজা ও সামং বুতাঙ্গ মানজাখা বিএসসি চেয়ারম্যান বাগান হরি মলসম গুমতি হাঙ্কনি ইয়াকবাড়া হাঙ্কর নাইকলফাং সঞ্জীব দেববর্মা কেবনে বতনে অজা জিতেন্দ্র চৌধুরী সাবরুম বখাস্তে হরি নাও তিনি জগন্নাথজিও মান্দবনে কতাল টাং বেখ্রেমনে হলং থং কাইখ্যা ও সামঙ্গ রাং বায়ান খকজা রাসাই থামচি চার সাই Tini Paika Nisha Nichido Glasgow Commonwealth Games, Glasgow Commonwealth Games of Bharat Bodoni Kahaman Marino Rugu Rastro Bokro Durbuti Murmu, Rastro Bokro Yaksu Sipi Radha Krishnan, Montri Bokro Narendra Modi, Taikandroni Thung Montri Doctor Monsho Mandebo, Kakaham Yaparka, Rastro Bokro Shaka, Bharat Medal Manmani, Kaichi Tham, Rangsak Medal in BC. কাইচার নবুরি রক মানখা আবু বেলাই ন কংচুক জগনাই কক মন্ত্রী বখর নরেন্দ্র মোদি ভারত নি বদল কাই জি থাম রাংসা মেডেল ন খবই বেবাগে কাই থাম জি চুক মেডেল মান মান লাই বুমা রুকজা কাহা মান মারি হনে খুরচা খা থং মন্ত্রী ডক্টর মনসুক মানদব শাখা বারো তাকলাইনি বাতাই লাইমাব উলব্রি থাই মানখা তাই নিসাই থামচি বিসিনে কমনওয়েলথ গেমস গুজরাট নি আমেদাবাদ সংসা নাওক হাকতর তিয়ার নজাক National Organ Donation Day Palaimung Nurugi Tina Agartulani Praga Bobono Kaisa Haza Kalaimung Panda Songza Jaka O Panda No Sengirika Shakham Naikuni Secretary Kiran Gitte Thimani Ulo Organ Donate Kalainani Bagai Hastini Lukulongni Bising Taibo Haza Kalaimung Bangru Nawa Tai Organ Donation No Buskangi Fainani Bagai Haza Mung Bangru Nawa O Panda Songza Jaka Panda No Sengi Shakham Naikuni Secretary Kiran Gitte Shaka GB

0: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
1: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও, প্রাকৃতিক বিপর্যয় হোক বা কোনো দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
3: পিএম ফসল বীমা যোজনা সে করিব 2 লাখ করোড় রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানোঁ কো মিলে।
4: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপলে ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বিমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরা উপকৃত হবো।
5: খরিফ ফসল বিমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
6: ব্যাংক শাখা, বিমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
5: ফসল বিমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
2: ফসল বিমা করাও, সুরক্ষা কবচ পাও।
7: সময়ের বৃষ্টি, শিলা বৃষ্টি বা ঝড়ের চিন্তা সব ভুলে যাও, ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও, প্রাকৃতিক বিপর্যয় হোক বা কোনো দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
3: পিএম ফসল বীমা যোজনা সে করিব 2 লাখ করোড় রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানোঁ কো মিলে।
4: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপলে ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বিমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরা উপকৃত হবো।
5: খরিফ ফসল বিমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
6: ব্যাংক শাখা, বিমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
5: ফসল বিমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা আজ রাত থেকে শুরু হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যে বৈদ্যুতিক ট্রেন চলাচলের লক্ষ্যে 272 কিলোমিটার রেল লাইনে বৈদ্যুতিকরণ সম্পন্ন। MBBS কোর্সে ভর্তির প্রথম দফার কাউন্সেলিং আগামীকাল থেকে শুরু। ঝুলিতে 39টি পদক নিয়ে কমনওয়েলথ গেমস শেষ করল ভারত। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা আজ রাত থেকে শুরু হচ্ছে। প্রথা মেনে আজ রাত 10টায় তোপ ধ্বনির মধ্য দিয়ে 3 দিন ব্যাপী কের পূজার প্রস্তুতি শুরু হবে। মূলত ত্রিপুরার রাজপরিবারের এই পুজো আগরতলার নতুন হাবিলি অর্থাৎ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ এবং পুরান হাবিলি অর্থাৎ চতুর্দশ দেবতাবাড়ি প্রাঙ্গণে আয়োজিত হয়। তবে এই পূজায় সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ। আগামী বুধবার ভোরে তোপ ধ্বনির মধ্য দিয়ে পূজা শেষ হবে। রাজ্যসভায় আজ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। বিলটির উদ্দেশ্য হল ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ উন্নয়ন আইন 2006-কে পুনরায় সংশোধন করা। এর উদ্দেশ্য হল অর্থ পরিশোধে বিলম্বের সমস্যা সমাধান করা এবং বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়াকে সহজ করা। বিলটি পাশ হওয়ার পর রাজ্যসভা আজকের জন্য মুলতবি করা হয়েছে এবং আগামীকাল সকাল 11টায় অধিবেশন শুরু হবে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া আজ গোমতী জেলার কিল্লা ব্লকে সমৃদ্ধি কর্মসূচির সূচনা করেন। অধ্যক্ষ বলেন, গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতা, স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক ক্ষমতায়ন এবং ব্যাংক ঋণের পরিধি বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজকের এই শিবিরে 30টি স্বসহায়ক দলকে 42 লক্ষ টাকার ঋণ মঞ্জুর করা হয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসএর চেয়ারম্যান বাগান হরি মলসম, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জীব দেববর্মা। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যে বৈদ্যুতিক ট্রেন চলাচলের লক্ষ্যে 272 কিলোমিটার রেল লাইনের বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছে। আজ 19টি জেলার কুমারঘাটের বিদ্যুৎ বিভাগের ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, 19টি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। কৃষি মন্ত্রী রতনলাল নাথ আজ ফটিকরায়ের জগন্নাথপুরে সুসংহত বীজ প্রক্রিয়াকরণ প্ল্যান্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। কুমারঘাটে উদ্যান চর্চা বিভাগের উপ অধিকর্তা কার্যালয়ের নবনির্মিত ভবনেরও উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। এদিকে আজ সকালে কুমারঘাট মহকুমার বেতছড়াতে গ্রামীণ বাজারের পরিকাঠামোগত উন্নয়নের কাজেরও উদ্বোধন করেন কৃষিমন্ত্রী শ্রীনাথ। NF রেলওয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারিঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30 নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। রাজ্যের ক্যান্সার হাসপাতালে বোন মেরো ট্রান্সপ্লান্ট এর কাজ শুরু হয়েছে। তাছাড়া খুব শীঘ্রই GBP হাসপাতালে চক্ষু ব্যাংক স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল অঙ্গদান জীবন সঞ্জীবনী অভিযান। মরণোত্তর অঙ্গদানে রাজ্যবাসীর মধ্যে আরও সচেতনতা গড়ে তুলতে এবং অঙ্গদানে এগিয়ে আসতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে AGMC-র প্রিন্সিপাল ডাক্তার তপন মজুমদার বলেন, একজন অঙ্গদাতা তার মৃত্যুর পর অঙ্গদান করে 8 জন মানুষের জীবন রক্ষা করতে পারেন। অঙ্গদানের কোনো বয়স নেই। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের কথা বিস্তারিত উল্লেখ করেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাবরুম মহকুমার হরিণায় আজ জগন্নাথজিউ মন্দিরের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই কাজে ব্যয় হবে 8,38,000 টাকা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও।

0: নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। এমবিবিএস ও অন্যান্য স্নাতক স্তরের মেডিকেল কোর্সে ভর্তির প্রথম দফার কাউন্সেলিং আগামীকাল থেকে শুরু হচ্ছে। 2026-27 শিক্ষাবর্ষ শুরু হবে 8ই সেপ্টেম্বর থেকে। মেডিকেল কাউন্সেলিং কমিটি জানিয়েছে, ড্রিমড ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম দফার কাউন্সেলিং 4 থেকে 17 আগস্ট পর্যন্ত চলবে এবং 22 আগস্টের মধ্যে যোগদান করতে হবে। দ্বিতীয় দফা 24 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর এবং তৃতীয় দফা 10 থেকে 18 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড 28 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত নির্ধারিত করা হয়েছে, যেখানে যোগদানের শেষ তারিখ 10ই অক্টোবর। রাজ্য কোটার ক্ষেত্রে প্রথম দফা কাউন্সেলিং 13 থেকে 22 আগস্ট পর্যন্ত চলবে এবং 28 আগস্টের মধ্যে যোগদান করতে হবে। দ্বিতীয় দফা 31 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর এবং তৃতীয় দফা 16 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড 3রা থেকে 5ই অক্টোবর পর্যন্ত নির্ধারিত হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা প্রকল্পে খোয়াই জেলার 100 জন মহিলার মধ্যে আজ বিনামূল্যে শুকর ছানা প্রদান করা হয়। এ উপলক্ষে খোয়াই জেলার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে খোয়াই আরডি ব্লকের এসসি সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস জানান, গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে। শেষ হল 2026-এর গ্লাসগো কমনওয়েলথ গেমস। এই প্রতিযোগিতায় ভারত 13টি সোনাসহ 39টি পদক নিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের অসাধারণ প্রদর্শনীর জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। 2030 সালে 100তম কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে বিএসএফের উদ্যোগে আজ থেকে বিলোনিয়ার বিকেআই মাঠে শুরু হয়েছে স্পন্দন লীগ ফুটবল টুর্নামেন্ট। আসরে 8টি জেলার 8টি দল অংশ নিয়েছে। উদ্বোধন করেন বিএসএফের গোকুলনগর সেক্টরের উপমহাপরিদর্শক রাজকুমার। আজ উদ্বোধনী ম্যাচে ধলাই জেলা আয়োজক দক্ষিণ জেলাকে 1-2 গোলে, পশ্চিম জেলা 3-1 গোলে সিপাহীজলাকে, গোমতী জেলা 10-0 গোলে খোয়াই জেলাকে পরাজিত করে। তাছাড়া উত্তর জেলা ও ঊনকোটি জেলার মধ্যে ম্যাচটি 2-2 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। 72তম সর্বভারতীয় আন্তঃরেলওয়ে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আজ থেকে অসমের মালিগাঁওয়ে শুরু হয়েছে। তা চলবে আগামী 7ই আগস্ট পর্যন্ত। এই টুর্নামেন্টে সারা দেশ থেকে রেলওয়ের 65 জন পুরুষ এবং 31 জন মহিলা খেলোয়াড় অংশ নিচ্ছেন। টিসিএ পরিচালিত মেয়েদের সিনিয়র টি-20 ক্রিকেটের ফাইনালে তরুণ সংঘ কোচিং সেন্টার খেলবে ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে। আজ আসরের 2টি সেমিফাইনাল হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার 7 উইকেটে মৌচাক ক্লাবকে এবং টিআইটি মাঠে ব্লাডমাউথ ক্লাব 26 রানে কসমোপলিটন ক্লাবকে পরাজিত করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বিবেকানন্দ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় বিবেকানন্দ ক্লাব 2-1 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা, খোয়াই, গোমতী, পশ্চিম ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 3.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা আজ রাত থেকে শুরু হচ্ছে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যে বৈদ্যুতিক ট্রেন চলাচলের লক্ষ্যে 272 কিলোমিটার রেল লাইনে বৈদ্যুতিকরণ সম্পন্ন। এমবিবিএস কোর্সে ভর্তির প্রথম দফার কাউন্সেলিং আগামীকাল থেকে শুরু। ঝুলিতে 39টি পদক নিয়ে কমনওয়েলথ গেমস শেষ করল ভারত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা।
2: শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ। আকাশবাণী কৈলাসহর।

0: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।
1: শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। শিক্ষা নানাভাবে সংগঠিত হলেও বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষাই হচ্ছে এখন মুখ্য। তাই শিক্ষার্থীদের প্রত্যক্ষ শিক্ষায় শিক্ষকের ভূমিকা অপরিসীম। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোগ্রাহী ও কার্যকর শিক্ষাদানের ক্ষেত্রে কৈলাসহরে যেসব শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন, তাদের মধ্যে অন্যতম বরিষ্ঠ শিক্ষক শ্রীযুক্ত মনোজ কান্তি দাস আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আজ তিনি পাঠদান করবেন নবম শ্রেণীর বাংলা।
2: শুভ সন্ধ্যা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা এখন নবম শ্রেণীতে পড়ো, সামনেই তোমাদের বড় পরীক্ষা আছে, তাই প্রতিটি ক্লাস কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়টি পড়াবো সেটি তোমাদের পরীক্ষার জন্য খুব দরকারি, তাই সবাই পড়ায় মনোযোগ দাও এবং খাতা কলম ও বই বের করো। আজকে আমরা ব্যাকরণের খুব মজাদার একটা অধ্যায় পড়তে যাচ্ছি। আজ আমরা কোনো সূত্র মুখস্থ করব না, শুধু নিজেদের মুখের অঙ্গভঙ্গি এবং খেয়াল করে একটা খেলা খেলব। আমি তোমাদের একটা চিত্র দেখাচ্ছি, আশা করি তোমরা চিত্রটি দেখে সবাই চিনতে পারছো। এটা কি বলো তো? হ্যাঁ, ফুসফুস। এটা শ্বাসনালী, এটা কণ্ঠনালী, এটা জিহ্বা, দাঁত, তালু এবং ঠোঁট। এগুলি আমাদের দেহের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ। আমরা যখন কথা বলি বা আমাদের মুখ দিয়ে যখন কোনো আওয়াজ বের হয়, তখন এই সকল অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতার ফলেই আমাদের মুখ দিয়ে আওয়াজ বের হয়, তাই এদের একসঙ্গে বলা হয় বাকযন্ত্র। আমরা যারা মানুষ, আমাদের মনের ভাব প্রকাশ করার প্রধান উপায় বলতো কি? হ্যাঁ, ঠিক বলেছ, কথা বা ভাষা। কথা বলার সময় আমাদের কণ্ঠ, জিহ্বা, নাক প্রভৃতি বাকযন্ত্রের সাহায্যে যে অর্থপূর্ণ ধ্বনি উৎপন্ন হয়, সেই ধ্বনি কথা বা ভাষার মূল উপাদান। এই ধ্বনি মুখে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমরা কানেও শুনতে পাই। ফুসফুস থেকে পাঠানো শ্বাসবায়ু বাইরে আসার সময় কণ্ঠনালী, তালু, মূর্ধা, দাঁত, জিভ, ঠোঁট ইত্যাদি আমাদের মুখের ভিতরের বা বাইরের কোনো না কোনো অংশে বাধা পায়, তখনই বিভিন্ন প্রকার ধ্বনির সৃষ্টি হয়। এই ধ্বনিগুলি কিন্তু সব এক স্থান থেকে উৎপন্ন হয় না, তাদের উচ্চারণ স্থান যেমন আলাদা,

তেমনি উচ্চারণ রীতিও আলাদা। তাই আমাদের আজকের পাঠ উচ্চারণ স্থান ও উচ্চারণ রীতি অনুসারে ধ্বনির বর্গীকরণ। বর্গীকরণ বলতে কী বোঝায় তোমরা বলতে পারবে? হ্যাঁ ঠিক, বর্গীকরণ হল ধ্বনিগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা। ব্যাকরণে ধ্বনি বলতে বাগ্ধ্বনিকে বোঝায়, অর্থাৎ কণ্ঠ, স্বরযন্ত্র, জিহ্বা, ওষ্ঠ ইত্যাদি বাগিন্দ্রিয়ের সাহায্যে যেসব ধ্বনি উচ্চারণ করে সেগুলিকে ভাষার ধ্বনি বা বাগ্ধ্বনি বলে। আসলে বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শব্দের অবিভাজ্য অংশই হল ধ্বনি। এক কথায় আমরা যে সমস্ত খণ্ড খণ্ড উপাদান উচ্চারণের মাধ্যমে শব্দ কিংবা আওয়াজ সৃষ্টি করি সেগুলিকেই ধ্বনি বলে। যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই, ক, খ, এইসব বর্ণের উচ্চারণই হলো ধ্বনি। আর এই ধ্বনিগুলিকে অর্থপূর্ণভাবে সাজিয়ে নিলেই হয় শব্দ, আবার শব্দকে অর্থপূর্ণভাবে সাজালে হয় বাক্য, বাক্য নিয়ে হয় ভাষা। যেহেতু ধ্বনি থেকে ভাষার উৎপত্তি, তাই ধ্বনির কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত, ধ্বনির মান্যতা একমাত্র মানুষের কণ্ঠ উচ্চারিত হিসেবেই স্বীকৃত, অর্থাৎ পশু পাখির ডাক, যান্ত্রিক আওয়াজ বা প্রাকৃতিক শব্দ কিন্তু ধ্বনি নয়। দ্বিতীয়ত, ধ্বনি সৃষ্টি দৃষ্টিগ্রাহ্য নয় কিন্তু শ্রুতিগ্রাহ্য। দ্বিতীয়ত, ধ্বনি দৃষ্টিগ্রাহ্য নয় কিন্তু শ্রুতিগ্রাহ্য। ধ্বনির রূপহীন, তার কোনো চিহ্ন বা প্রতীক নেই। ধ্বনিকে প্রতীকে রূপ দিলেই তা হয় বর্ণ। ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান হল ধ্বনি। অন্যদিকে বাগযন্ত্র বা মুখ থেকে উচ্চারিত ধ্বনিকে বোঝাতে আমরা যে সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করি তাকে বর্ণ বলে। তাই বর্ণ হল ধ্বনির লিখিত রূপ আর এজন্যই দৃশ্যমান। যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই, ক, খ, গ, এই যে তোমাদের লিখে দেখালাম, এগুলো সবগুলোই হলো বর্ণ, ধ্বনির লিখিত রূপ। আমাদের কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি ও তার সাংকেতিক রূপ বর্ণকে মূলত দুটি ভাগ করা হয়। একটা হলো স্বরধ্বনি ও স্বরবর্ণ এবং ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জনবর্ণ। যে সমস্ত ধ্বনি উচ্চারণকালে ফুসফুস থেকে নির্গত শ্বাসবায়ু কোথাও বিশেষ বাধা না পেয়ে স্বতঃস্ফূর্তভাবে অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই স্পষ্টরূপে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। অর্থাৎ সমস্ত স্বরের উচ্চারণই হল স্বরধ্বনি। অন্যদিকে স্বরধ্বনির লিখিত রূপ হল স্বরবর্ণ। বাংলা ভাষায় ব্যবহৃত স্বরবর্ণগুলি তোমরা সবাই জানো, অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বউ, দীর্ঘউ, রি, লি, এ, ঐ, অ, ঔ, এগুলো মোট ১২টি। যদিও এই ১২টির মধ্যে লিয়ের প্রয়োগ বাংলায় নেই, তাই স্বরবর্ণের সংখ্যা কিন্তু ১১টি। এছাড়া দীর্ঘই বা দীর্ঘউর উচ্চারণ হ্রস্বই বা হ্রস্বউর মতো হয় বলে তাদের পৃথক মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে। তাই সেই হিসেবে স্বরবর্ণের সংখ্যা দাঁড়াচ্ছে ৮টি। সেই ৮টি স্বরবর্ণ হল অ, আ, হ্রস্বই, হ্রস্বউ, এ, ঐ, অ, ঔ। কিন্তু এর মধ্যে ভাষাবিজ্ঞানীরা এ নামক একটি বিশেষ ধ্বনির প্রয়োজন অনুভব করে তাকে স্বরবর্ণের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এই এ বর্ণটিকে যদি আমরা লিখি তাহলে অ এর সঙ্গে জফলা দিয়ে আকার দিতে হবে। তাই বর্তমানে বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা মোটটি। সেই মোট ৯টি স্বরবর্ণ হল অ, আ, হ্রস্বই, হ্রস্বউ, এ, ঐ, অ, ঔ এবং এ। এই ৯টি স্বরবর্ণকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হল পূর্ণরূপ বা প্রাথমিক রূপ, আর দ্বিতীয়টি হল সংক্ষিপ্ত রূপ বা গৌণ রূপ। এখন পূর্ণরূপের স্বরবর্ণ কোনগুলি? যখন আমরা অ, আ, হ্রস্বই, হ্রস্বউ, এ, অ, এ, এই বর্ণগুলি যখন আমরা লিখি বা বলি তখন এগুলি পূর্ণরূপ। আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আয়ের আকার, হ্রস্বই এ হ্রস্বইকার, দীর্ঘই এ দীর্ঘইকার,

রস্ব এর রস্ব আর ইত্যাদি ব্যঞ্জনের সঙ্গে কিন্তু যুক্ত করার জন্যই এই সংক্ষিপ্ত রূপটি ব্যবহৃত হয়। বাংলায় অস্বরধ্বনির কোনো চিহ্ন নেই। কোনো ব্যঞ্জন লিখলে আমরা তাতে সাধারণত অ আছে ধরে নিয়েই উচ্চারণ করি। অস্বরধ্বনি ব্যঞ্জনের মধ্যে নিহিত থাকে, তাই ব্যঞ্জনের সঙ্গে যুক্ত অকে নিহিত স্বরধ্বনি বলে। জিহ্বার ওঠানামা অনুযায়ী স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করা হয়, উচ্চ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি এবং নিম্ন মধ্য স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি হচ্ছে রস্বই এবং রস্বউ। এই দুটি স্বরধ্বনির উচ্চারণে জিহ্বা সবচেয়ে উচ্চে অবস্থান করে, তাই এদের উচ্চ স্বরধ্বনি বলে। তোমরা দেখো উচ্চারণ করে তোমাদের জিহ্বার অবস্থানটা, বুঝতে পেরেছ? রস্বই এবং রস্বউ এই দুটি স্বরধ্বনি হল উচ্চ স্বরধ্বনি। এ এবং ও এই স্বরধ্বনি দুটি উচ্চারণের সময় জিহ্বা নিম্নধ্বনির তুলনায় উপরে ওঠে, কিন্তু উচ্চ স্বরধ্বনির তুলনায় সামান্য নিচে থাকে, তাই এই দুটিকে বলা হয় উচ্চ মধ্য স্বরধ্বনি। আবার এ এবং ও এই স্বরধ্বনির উচ্চারণে জিহ্বা নিম্ন স্বরধ্বনির তুলনায় একটু উপরে ওঠে, তাই এই দুটি স্বরধ্বনি নিম্ন মধ্য স্বরধ্বনি। ঠিক তেমনি আ স্বরধ্বনি উচ্চারণে জিহ্বা সবচেয়ে নিচে থাকে। তোমরা উচ্চারণ করে দেখো, আ বলে আমাদের জিহ্বাটা একেবারে নিচে রয়েছে, তাই তাকে বলা হয় নিম্ন স্বরধ্বনি। জিহ্বার সম্মুখ পশ্চাৎ সঞ্চালন অনুযায়ী স্বরধ্বনিকে আবার তিনটি ভাগ করা হয়। এই তিনটি ভাগ হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি। রস্বই এ এবং এ এই তিনটি স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে এগিয়ে আসে, তাই এগুলোকে সম্মুখ স্বরধ্বনি বলে। আবার অ, ও এবং রস্বউ এই স্বরধ্বনিগুলি তোমরা উচ্চারণ করে দেখো, জিহ্বা পেছনের দিকে চলে যায়, তাই এগুলিকে পশ্চাৎ স্বরধ্বনি বলে। আর একমাত্র আ রয়েছে, তোমরা উচ্চারণ করে দেখো জিহ্বার অবস্থান কোথায় আছে, একেবারে মাঝখানে। এই সময় জিহ্বা এগোয় না, পিছয় না, তাই এই স্বরধ্বনিটিকে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়। ঠিক তেমনি ওষ্ঠের সংকোচন প্রসারণ অনুযায়ী স্বরধ্বনিকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, কুঞ্চিত স্বরধ্বনি এবং প্রসৃত স্বরধ্বনি। কুঞ্চিত স্বরধ্বনি হচ্ছে রস্বউ, অ এবং অ। এই স্বরধ্বনি তিনটির উচ্চারণের সময় ঠোঁট দুটি গোলাকার রূপ ধারণ করে এবং এর জন্য এই তাকে বর্তুর বা কুঞ্চিত স্বরধ্বনি বলা হয়। ঠিক তার বিপরীত আছে রস্বই এ এবং এ। এই তিনটি স্বরধ্বনির উচ্চারণের সময় ঠোঁট দুপাশে ছড়িয়ে যায় বলে এই স্বরধ্বনিগুলিকে প্রসৃত বা প্রসারিত স্বরধ্বনি বলে। মুখের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলিকে আবার চারটি ভাগ করা হয়েছে। সেই চারটি ভাগ হচ্ছে বিবৃত স্বরধ্বনি, অর্ধবিবৃত স্বরধ্বনি, অর্ধসংবৃত স্বরধ্বনি এবং সংবৃত স্বরধ্বনি। আ স্বরধ্বনিটির উচ্চারণের সময় আমাদের মুখদ্বার সবচেয়ে বেশি উন্মুক্ত থাকে। তোমরা দেখো আ উচ্চারণ করে, দেখতে পেয়েছ? আ স্বরধ্বনিটির সময় আমাদের মুখ সবচেয়ে বেশি উন্মুক্ত থাকে, তাই এই স্বরধ্বনিটিকে বিবৃত স্বরধ্বনি বলে। আবার এ এবং অ এই স্বরধ্বনি দুটির উচ্চারণের সময় মুখদ্বার বিবৃত স্বরধ্বনির থেকে একটু কম উন্মুক্ত থাকে বা খোলা থাকে, তাই এই দুটি স্বরধ্বনিকে অর্ধবিবৃত স্বরধ্বনি বলে। ঠিক তেমনি এ এবং ও এই ধ্বনি দুটি উচ্চারণের সময় অর্ধবিবৃত স্বরের তুলনায় আরও একটু কম খোলা থাকে আমাদের মুখ, তাই এই স্বরধ্বনি দুটিকে অর্ধসংবৃত স্বরধ্বনি বলা হয়। রস্বই এবং রস্বউ এই দুটি স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখদ্বার সবচেয়ে কম উন্মুক্ত থাকে, তাই এদের সংবৃত স্বরধ্বনি বলে। তালুর কাছে জিহ্বার অবস্থান অনুযায়ীও স্বরধ্বনিকে দুটি ভাগ করা হয়েছে। এগুলি হল তালব্য স্বরধ্বনি এবং কণ্ঠস্বরধ্বনি। তালব্য স্বরধ্বনি হচ্ছে রস্বই দীর্ঘই। এই দুটো স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে জিহ্বা সম্মুখের শক্ত তালুর দিকে থাকে, তাই তাদের তালব্য স্বরধ্বনি বলে। আর ও এবং আ

এই দুটি শব্দনি হলো কণ্ঠস্বরধ্বনি, কারণ এগুলি উচ্চারণের সময় তোমরা দেখো জিহ্বা পেছনের নরম তালুর কাছাকাছি থাকে, তাই এদের বলা হয় তালব্যস্বরধ্বনি। এবার উচ্চারণের রীতি অনুসারে আমরা স্বরধ্বনির শ্রেণীবিভাগ করব। বাংলায় যে 12টি স্বরবর্ণ আছে, এই 12টি স্বরবর্ণ আমরা সবসময় উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার করি না, কারণ 12টির মধ্যে লি এর ব্যবহার নেই। স্বীকৃতির বিচারে অ আ রস্বই রস্বউ এ অ এ এই 60টি স্বরধ্বনি উচ্চারণ শুদ্ধ স্বরধ্বনি রূপে গণ্য হয়েছে। অর্থাৎ স্বরবর্ণ যাই থাকুক না কেন, সেগুলির উচ্চারণ মূলত এই 60টির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা স্বরধ্বনির 60টি ভাগ, এগুলি হল হ্রস্বস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর, অর্ধস্বর, মৌলিক স্বর, যৌগিক স্বর এবং অনুনাসিক স্বর। ও হ্রস্বই হ্রস্ব

0: উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা স্বরধ্বনির সাতটি ভাগ। এগুলি হল হ্রস্বস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর, অর্ধস্বর, মৌলিক স্বর, যৌগিক স্বর এবং অনুনাসিক স্বর। ও, হ্রস্বই, হ্রস্ব, রি এই চারটি স্বরধ্বনির উচ্চারণে কম সময় লাগে। তোমরা দেখো উচ্চারণ করে এই স্বরবর্ণগুলি অপেক্ষাকৃত কম সময়েই আমরা উচ্চারণ করতে পারি, তাই এই চারটি স্বরধ্বনিকে হ্রস্বস্বর বলা হয়। ঠিক তার বিপরীতে আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ঐ, অ, ও, এই যে সাতটি স্বরবর্ণ রয়েছে তাদের উচ্চারণে কিন্তু অপেক্ষাকৃত বেশি সময় লাগে, তাই এগুলোকে দীর্ঘস্বর বলা হয়। এই হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর ছাড়াও এক ধরনের স্বর আছে যাকে বলা হয় প্লুতস্বর। আমরা যখন কোনো গান করি বা রোদন করা হয় অথবা অভিনয়ের সময় অথবা আবৃত্তিতে বা দূরে অবস্থিত কাউকে যখন আমরা কোনো আহ্বান করি এবং স্বরকে অতিমাত্রায় বিলম্বিত করি তাকে প্লুতস্বর বলা হয়। যেমন একটি উদাহরণের সাহায্যে আমি তোমাদের বলছি, যেমন আমি বললাম অরুণ একটু দাঁড়াও, এই যে অরুণ স্বরটিকে বিলম্বিত করা হয়েছে এই বিলম্বিত স্বরটি প্লুতস্বর। আবার রসই, রস, এ, অ, এই চারটি স্বরধ্বনি অন্য স্বরধ্বনির শেষে বসে অর্ধস্ফুটভাবে উচ্চারিত হয় এবং তার সম্পূর্ণ দল গঠন করতে পারে না, তাই তাদের অর্ধস্বর বলা হয়। যেমন দাও, এই শব্দটিতে অ বর্ণটি আছে কিন্তু শব্দের শেষে থাকলেও তার উচ্চারণে কিন্তু কোনো পূর্ণতা পায় না, তাই এই স্বরটিকে অর্ধস্বর বলা হয়। ও, আ, রসই, রসৌ, এ, ও, এ, এই সাতটি স্বরধ্বনি একক এবং অবিভাজ্য, এদের ভাঙা যায় না, তাই এগুলি মৌলিক স্বর। তেমনি উচ্চারণগত মিল নেই এমন দুটি ভিন্ন ভিন্ন স্বরধ্বনি একত্রিত হয়ে যে রূপ গঠন করে তাকে যৌগিক স্বর বলে। যেমন ঐ আর ও, ঐ গঠিত হয়েছে অ এবং রসই দুটো ভিন্ন বর্ণ নিয়ে, আবার ও গঠিত হয়েছে অ এবং রসৌ দুটি ভিন্ন স্বরবর্ণ নিয়ে, তাই এগুলি যৌগিক স্বর। আবার চন্দ্রবিন্দু যুক্ত স্বর নাসিকার সাহায্যে উচ্চারিত হয় বলে তাকে অনুনাসিক স্বর বলা হয়। যেমন আমরা যখন চাঁদ উচ্চারণ করি তখন নাসিকার সাহায্য নিতে হয়, তাই এটি অনুনাসিক স্বর। তবে এটা মাথায় রাখতে হবে যে স্বরধ্বনির অনুনাসিক স্বর বলতে স্বরের সঙ্গে চন্দ্রবিন্দুর ব্যবহারকেই বোঝায়। তবে এটা মাথায় রাখতে হবে যে স্বরধ্বনির অনুনাসিক স্বর বলতে স্বরের সঙ্গে চন্দ্রবিন্দুর ব্যবহারকেই বোঝায়। যেমন চাঁদ, চাঁদ শব্দটি যখন আমরা উচ্চারণ করি তখন চ ব্যঞ্জন বর্ণ তার সঙ্গে আ স্বরবর্ণ যুক্ত হয়ে আয়ের মাথায় চন্দ্রবিন্দু বসেছে, তাই সেটি অনুনাসিক স্বর। এত গেল স্বরধ্বনি ও স্বরবর্ণের শ্রেণীবিভাগ। এখন আমরা আলোচনা করব ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জন বর্ণ নিয়ে। আজ আমরা এতটুকুই আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আমরা ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে।
1: আজ পড়াশোনায় পাঠদান করলেন শিক্ষক শ্রীযুক্ত মনোজ কান্তি দাস, পড়ালেন নবম শ্রেণীর বাংলা।
2: শুনলেন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান পড়াশোনা, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, শিল্পী রীতা গুহ।

মৃণাল বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গান কানের সাথেই শেষ হলো বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় কণ্ঠ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী পণ্ডিত ডি কে দাতার।

শুনলেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি শুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হৈহট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশনই আজও দিনের মতো মুলতুবি। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর্মন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। উজবেকিস্তানের বিদেশ মন্ত্রী সাইদোভ বখতিয়র ওদলিয়োভিচ আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা কাঠামো আরও মজবুত করতে তার মন্ত্রকের সামরিক ও অসামরিক শাখার মধ্যে সমন্বয় আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য সংসদে আজ খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া স্বর্ণপদক জয়ীদের 30 লক্ষ, রূপজয়ীদের 20 লক্ষ এবং ব্রোঞ্জ জয়ীদের 10 লক্ষ টাকা পুরস্কার তুলে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর 2টায় সভা বসলে কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় উত্থাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়া সংস্কারের উদ্দেশ্যে এই বিল আনা হয়েছে। শ্রী মেঘওয়াল বলেন, সুপ্রিম কোর্টে ক্রমবর্ধমান বকেয়া মামলার সংখ্যা কমানো এবং বিচার ব্যবস্থাকে আরো কার্যকর করাই এই বিলের মূল লক্ষ্য।
1: आज प्रस्तुत यह विधेयक भी न्याय क्षेत्र में उसी सुधार श्रृंखला की एक महत्वपूर्ण कड़ी है। वर्तमान परिप्रेक्ष्य में माननीय सर्वोच्च न्यायालय में लंबित मामलों की बढ़ती संख्या तथा न्यायिक कार्य प्रणाली को अधिक एफिशिएंट एवं इफेक्टिव बनाने के उद्देश्य से इस अमेंडमेंट बिल में चीफ जस्टिस ऑफ इंडिया सहित अन्य न्यायाधीशों की संख्या 34 से बढ़ाकर 38 किए जाने का प्रावधान किया गया है।
0: বিল পাশের পরই লোকসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। এদিকে রাজ্যসভায় আজ পাশ হয়েছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা MSME উন্নয়ন সংশোধনী বিল 2026। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনে সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যার সমাধানে সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিল। দুপুর 2টার পর সভা বসলে MSME মন্ত্রী জিতেন রাম মাঝি বিলটি সভায় পেশ করেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে MSME ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। বিল পাশের পর রাজ্যসভার অধিবেশনও দিনের মতো মুলতবি হয়ে যায়। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হৈহট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশনই আজও দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির উপর আলোচনায় অংশ না নেওয়ায় বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে শ্রী রিজিজু বলেন, লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্যও আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া MSME উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশের সময়ও বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছেন না। একাধিক বিজেপি সাংসদও বিরোধীদের এই নেতিবাচক ভূমিকার সমালোচনা করেছেন। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর্মন্তরে বিক্ষোভরত পড়ুয়াদের উপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে কংগ্রেস সভাপতি লোকসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেন। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর্মন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ বলেছেন, গত 28 জুলাই নির্দেশে যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রেই কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল। মামলার পরবর্তী শুনানি 18 আগস্ট। দেশের 3টি বিধানসভার আসনে উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি, একটিতে কংগ্রেস, একটিতে জনসুরাজ পার্টি। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রভাই প্যাটেল জয়ী।

0: করছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভিকাভাই রাবাড়িকে 30,600 বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। বিহারে বাঁকিপুর আসনে জনসুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন 19,000 মতো ভোটে। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। দলের প্রার্থী ঘনশ্যাম সিং বিজেপির আশুতোষ তিওয়ারিকে তুলনায় প্রায় 6,000 ভোটে হারিয়ে দেন। পশ্চিমবঙ্গের 3 আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। মুরলীধর শর্মাকে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় বদলি করা হয়েছে। এছাড়াও আকাশ মাঘারিয়া এবং কামনাশী সেনকেও দুর্নীতি নিরোধক শাখা বা এসিবিতে বদলি করা হয়েছে। রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ এই বিভাগকে আরও সক্রিয় করতেই এই বদলি বলে মনে করা হচ্ছে। দুধে ভেজাল মেশানোর ফলে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের সতর্কতা সম্বলিত যে খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়েছে পিআইবি। প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে হু এই ধরনের অ্যাডভাইজারি জারি করেনি। বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো এই ধরনের মিথ্যে খবর সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পিআইবি। উল্লেখ্য, দুধে ভেজাল মেশানোর প্রবণতা দ্রুত বন্ধ করা না গেলে ভারতের অন্তত 87% মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদো বক্তিয়র ওদলিওভিজ আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রীমতী মুর্মু উজবেক বিদেশমন্ত্রী ও দেশের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, ভারত ও উজবেকিস্তানের মধ্যে দীর্ঘ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। দুদেশের স্থাপত্য, ভাষা, সঙ্গীত ও ধর্মীয় ঐতিহ্য দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও প্রসারিত করেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লাজিজ কুদ্রাতভের সঙ্গে বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে ভারত উজবেক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা হয়। ইরান আজ স্পষ্ট জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনোরকম আলোচনা চলছে না, এমনকি ভবিষ্যতেও কোনোরকম বৈঠকের পরিকল্পনা নেই। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আজ মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় কর্মসূচি আছে বলে যে দাবি করেছিলেন তা পরস্পর বিরোধী প্রমাণিত হল। বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও ইরানের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনার কারণেই এর আগে পরিকল্পিত ব্যাপক হামলা স্থগিত রাখতে বাধ্য হন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা কাঠামো আরও মজবুত করতে তার মন্ত্রকের সামরিক ও অসামরিক শাখার মধ্যে সমন্বয় আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। তিনি আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর 85তম শাখার সদর দপ্তরে সিভিলিয়ান সার্ভিস ডে উদযাপনে অংশগ্রহণ করেন। ওই সমন্বয় সাধনের ফলে প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং উদ্ভূত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আরও কার্যকর যোগাযোগ স্থাপন সম্ভব হবে বলেও তিনি অভিমত প্রকাশ করেন।
1: आज भारत में यूनिफॉर्म और सिविल सर्विस दोनों का एक ही कमिटमेंट है, राष्ट्र प्रथम, नेशन फर्स्ट। जब उद्देश्य एक हो तो व्यवस्था की हर शक्ति राष्ट्रीय सामर्थ्य में बदल जाती है। सिविलियन और मिलिट्री ऑफिसर्स के बीच स्ट्रक्चर्ड क्रॉस एक्सपोजर को और अधिक बढ़ाने की आवश्यकता है।
0: সংসদে আজ কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। বেলা 11টায় রাজ্যসভার অধিবেশন বসলে সভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন খেলোয়াড়দের অভিনন্দন জানানোর পাশাপাশি ভারতের প্যারা অ্যাথলিটরা কমনওয়েলথ প্যারা গেমসে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বলে উল্লেখ করেন।
2: India secured an impressive fourth position in the Commonwealth Games medal tally, winning 39 medals overall. Scripted history by registering their best ever performance at the Commonwealth Para Games. The remarkable achievement has brought immense pride and honor to the nation and bear testimony to the growing excellence of Indian sportspersons.
0: লোকসভার অধিবেশন অধ্যক্ষ ওম বিড়লা কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, মহিলা ক্রীড়াবিদরা অসাধারণ সাফল্য দেখিয়েছেন, এই সাফল্য দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করবে। কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য সংসদে আজ খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া স্বর্ণপদক জয়ীদের 30 লক্ষ, রূপো জয়ীদের 20 লক্ষ এবং ব্রোঞ্জ জয়ীদের 10 লক্ষ টাকা পুরস্কার তুলে দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করা আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজ দুপুরের পর থেকে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। শেষ করার আগে সংবাদের

0: বিশেষ বিশেষ আরেকবার। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ, বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীতে তুমুল হৈহট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশনই আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান।

শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:00 সমাচার প্রভাত, 8:15 মর্নিং নিউজ, 8:30 শুনবেন নর্থ ইস্ট নিউজ, 8:40 শুনবেন বাংলা আধুনিক গান, 9:00 ইংরেজি ও হিন্দি নিউজ বুলেটিন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, 11:00 শুনবেন লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা, 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 শুনবেন নজরুল গীতি, 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 শুনবেন বাংলা আধুনিক গান, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন লোকগীতি, 2:30 শুনবেন মনুষা মঙ্গল, 3:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 6:00 শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6:30 শুনবেন মনুষা মঙ্গল, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 শুনবেন ভয়েস মেল অনুষ্ঠান গীতবাহার, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন গজল, 9:30 শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান সূচি, শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি, স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:43 হয়ে 45 সেকেন্ড, শুভরাত্রি, জয় হিন্দ।